0: চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
2: শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বুধবার, 31শে আষাঢ়, 29শে মহরম, 15ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। আজ প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বন্যার কারণে কোন শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বন্যা দুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী। যে কোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে দেশে আজ পালিত হচ্ছে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক। হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্যের ওপর 20% ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ প্রদান করা হবে প্রাথমিক শিক্ষা পদক 2026। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করবেন। সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা পারফর্মার হিসেবে নির্বাচিতদের আজ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার আয়োজন করা হয় তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম startup.ict.gov.bd এর উদ্বোধন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে এক প্রাণবন্ত মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্য সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করবে।
3: আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে অনেক কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন।
2: তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের কাছে প্রত্যাশা ও দৃঢ় বিশ্বাস রেখে বলেন,
3: আজকে যখন আপনাদেরকে দেখলাম আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করা করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইসিটি বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন, প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিতকরণ এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,
4: আমরা ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থ করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, জিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না।
0: ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা বর্ষকে সময় উপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এদিকে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ হয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানায়, দেশের 4টি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশারী নদীর মারকুলি ও ফিঞ্চগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 24 ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। এছাড়া নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে রংপুর জেলায় তিস্তা নদী সাময়িকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমা নদীসমূহ সতর্কের সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সহকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলেও বর্তমানে অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তার সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের দুর্যোগের সময় সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করার নির্দেশ দেন। মন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমের খোঁজ খবর নেন। তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার নির্দেশ দেন। এই টিম 24 ঘন্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ কবলিত এলাকার মানুষের জীবন রক্ষায় দ্রুত ত্রাণ ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্যার সময় পাহাড়ি ও নদী প্রধান এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম ইঞ্জেকশন, প্রতিষেধক ঔষধ ও খাবার স্যালাইন মজুদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, গত 12 জুলাই 74 বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তার নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রম করা পণ্য সামগ্রীর উপরে 20%

আদালতের সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি বলেন, এই প্রস্তাবিত ফির পরিবর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে একটি বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বন্দরে নৌ অবরোধ পুনরায় শুরু করার কয়েক ঘণ্টা আগে এই নীতিগত পরিবর্তন এসেছে। এদিকে মার্কিন সিনেটে ডেমোক্রেটরা বার্ষিক প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিলের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা আটকে দিয়েছেন। এছাড়া ডেমোক্রেটরা ইরানের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান সামরিক সংঘাতের তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া তারা বিলের এমন কিছু বিধানের বিরুদ্ধেও জোরালো আপত্তি জানাচ্ছেন যা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে নিবিড়ভাবে একীভূত করতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতে মাটি ও ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে অন্তত 11 জন নিহত হচ্ছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা গতকাল এ তথ্য জানান। কোহাট জেলায় এই ঘটনা ঘটে। বিশ্বকাপ ফুটবল, ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল স্পেন। আজ রাত একটাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলার আরও খবর ক্রিকেট। আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:20 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:49। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বন্যার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ির হলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। যে কোনো দুর্যোগের সময় সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে দেশে আজ পালিত হচ্ছে অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তাম।

93.4 জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি একটা সাউন্ড শোনাবো, আপনাদেরকে বলতে হবে সেই সাউন্ডটা কিসের সাউন্ড। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, তারপরেও আমাকে জানাতে হবে এটা যে কিসের সাউন্ড হতে পারে। আর আমি মেবি এখনই একটা পোস্ট করে দিব মর্নিং মাইকে, সেখানে হয়তো আপনারা দেখেই ফেলবেন বা বুঝে যাবেন। সো যাই হোক, দেখা যাক সেটা। তবে আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আজকেও চলে এসেছি। আজকে বুধবার। ওয়াও, আজকে বুধবার, ও মাই গড, আজকে বুধবার, ও ওয়াও। কালকে বৃহস্পতিবার, তারপর শুক্রবার, মানে আর একটা দিন আছে আমাদের। হচ্ছে একটা দিন মানে হিসেবে ধরতে গেলে দুইটা দিন, কারণ আজকে সারাদিন এবং কালকে, সো দুই দিন আছে। দেন আমাদের আবার শুক্রবার চলে আসবে, এবং বৃহস্পতিবার দিন থেকেই আমার শুক্রবারের একটা খুশি খুশি ভাব চলে আসে। আজকে তো বুধবার, সো আজকে বলা যায় যে চাঁদ রাতের আগের দিন। যাই হোক, আজকে আমি অনেক খুশি, কেন আমি জানি না, সকাল থেকে আমার আজকে মনটা খুবই ফুরফুরা, মানে একদম খুব লাইক খুবই মানে উড়ু উড়ু উড়ু উড়ু মন করছে। সো আপনাদের যদি এরকম মানে মন থাকে বা মন না থাকে, তাহলে চলে আসতে পারেন মর্নিং মাইকে। আজকে অনেক গল্প করব, আড্ডা দিব, এবং মজার মজার আড্ডা দিব, মানে আমার গল্প শেয়ার করব এবং দুষ্টু মিষ্টি কথা বলব। ওকে, তো চলো না শুরু করি মর্নিং মাইক। তবে তার আগে একটা ব্রেক নিব, এখন বাজে 8:30। সো বুঝতেই পারছেন রাস্তাঘাটের অবস্থার কারণে একটু লেট হয়ে গেছে, বাট আই এম সো সরি, অ্যান্ড আমি জানি আপনারা আমাকে কম্প্রোমাইজ করবেন, মানে লাইক বুঝবেন ব্যাপারটা, তাই না? তো যাই হোক, চলুন এখন গান শুনে আসি। তবে এখন একটা ব্রেক নিব, ব্রেকে নেওয়ার পর আমার কিছু পছন্দের, কিছু ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানাকা পছন্দের গান ছাড়বো। ওকে, সো সেই গানগুলো শুনতে থাকুন, আর ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা, নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
6: আচ্ছা,
5: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
6: এই কথা তো, চলো এখনি।
5: কিভাবে?
6: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
7: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

ইদানিং ম্যাচ ফেসবুকে কিন্তু অলরেডি পোস্ট আপলোড করে দিয়েছি, ক্যাপশন দিয়েছিলাম যে চুরির আওয়াজ কি শুনতে পেয়েছিলেন, যদি শুনতে না পারেন তাহলে চলে আসুন মর্নিং মেগে। সো যারা যারা মিস করে গেছেন তাদের জন্য কিন্তু আমি আরও একবার আমার চুরির আওয়াজ শোনাবো, তবে তার আগে এখন না মানে আরও কিছু মানুষজন সবাই শুনতে শুরু করুক, তারপর আমি আমার চুরির আওয়াজটা আরেকবার শোনাবো। ওকে, তারপর আমার মনে হয় যে কথা বলার সময় আমরা যখন হাত নাড়াই তখন আমার চুরির আওয়াজটা আপনারা শুনে ফেলেছেন অলরেডি। যাই হোক, আমি তারপর অনেক সুন্দর করে আপনাদের চুরির আওয়াজ শোনাবো, তবে এখন না, এখন আমি গল্প করবো, আড্ডা দিব। আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং আড্ডা দিব, গল্প করবো, মজা মজা গসিপ, অনেক কি বলবো, গল্প শেয়ার করব। সো কি কি চলছে বিনোদন মিডিয়াতে এবং কি কি ইন্টারেস্টিং সব ইনফরমেশন নিউজ আছে সেই সব নিয়েই কিন্তু গল্প করব এবং মানে গল্প শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, আচ্ছা আমাদের আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যে থিয়েটার নাটক দেখেন, থিয়েটার মঞ্চ নাটক পছন্দ করেন বা মঞ্চ নাটক দেখেন, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা মানে কি বলবো মানে গুড নিউজ আসছে। শুক্রবার শিল্পকলায় ট্রায়াল অফ সূর্য সেনের 44তম মঞ্চায়ন হবে। ঢাকার অন্যতম নাটকের দল ঢাকা পদাতিক দলটির 38তম প্রযোজনা ট্রায়াল অফ সূর্য সেন আগামী শুক্রবার 17 জুলাই সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার দলে নাটকটির 44তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীর সেনানী মাস্টার দা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। নাটকটি রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন 21 পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকটির কিছু অংশে অলঙ্করণ ও মঞ্চ পরিকল্পনা নতুন মাত্রা যোগ করেছেন তিনি। সো নাটকটি যারা দেখতে চান তারা কিন্তু চলে যেতে পারেন 17 জুলাই সন্ধ্যা 7টায়, মানে আজকে 15 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টায় চলে যেতে পারেন শিল্পকলায়, আমাদের যে ঢাকার শিল্পকলা আছে সেখানেই আপনি নাটকটি দেখতে পারবেন। সো যারা নাটক পছন্দ করেন, মঞ্চ নাটক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা নিউজ ছিল। সো আমারও কিন্তু মঞ্চ নাটক অনেক পছন্দ এবং আমি নিজেও কিন্তু মঞ্চ নাটকে কাজ করেছি। সো যারা যারা আমাকে সেখান থেকে চেনেন বা আগে থেকে চেনেন তারা তো অবশ্যই জানেন, তাই না? যাই হোক, গল্প করছিলাম, আরও গল্প করব, তবে তার আগে একটা ব্রেক নিব এখন, আবার ফিরবো পরের ঘন্টায়। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজে 9:09। আমার মনে হয় সবাই জয়েন হয়ে গেছেন এবং ঘুম থেকে উঠে গেছেন, কাজের জন্য বের হয়ে গেছেন। সো এখন আমার মনে হয় যে আপনাদেরকে আমার চুরির সাউন্ডটা শুনে দেওয়া উচিত, তাই না? কেমন লাগলো আপনাদের এই আমার চুরির সাউন্ডটা শুনে? আমার তো খুব ভালো লাগে চুরির আওয়াজ, যেটা মানে ছান ছান ছান ছান করে যেটা বাজে সেটা আমার খুব ভালো লাগে। তাই আমি আজকে ভাবলাম যে আজকে আমি একটু চুরি পরে যাই এবং সবসময় ছান ছান ছানের আওয়াজ হবে, সেটা আমার খুব পছন্দ। সো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দিন, বা কী নিয়ে গল্প করতে চান বা কোনো গল্প বলার থাকলে সেটাও জানাতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। অলরেডি আমি আমার চুরির একটা ছবি কিন্তু আপলোড করে দিয়েছি পোস্টে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ওকে, তো এখন আবারও বিরতিতে যাব, বিরতি থেকে ফিরবো একটু পরে। তো সাথেই থাকুন এবং গান শুনতে থাকুন। একটা সুন্দর গান শুনতেছিলাম, বলস্বরূপ। তো গানটা আমি আবার প্লে করে দিচ্ছি, কারণ গানটার মাঝখানে আমি চলে এসেছিলাম কথা বলতে। সো গানটা প্লে করে দিচ্ছি, শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

0: पहाड़े आहरे आहरे
1: आहा पहाड़े जाबो के कइसे रे
2: दूर अरे लेट मी मो आज ऑन टाइम बा ए আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড ইয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: morning, Mike.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, এবং মনে হয় আজকে 11টা পর্যন্ত থাকতে পারবো না, 10টা পর্যন্ত থাকছে, কারণ আজকে একটা সরকারি একটা গভর্নমেন্ট প্রচারণা আছে যেটা আমাদের ঢাকা FM 90.4 আপনি শুনতে পারবেন, এবং সেটা ঠিক 10টা বাজে শুরু হবে। তবে তার আগ পর্যন্ত আমি কিন্তু থাকবো এবং আড্ডা দিব, গল্প করব। আমি কিন্তু অলরেডি মর্নিং মাইকে একটা পোস্ট আপলোড করে সেখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে, চলুন দেখি কমেন্টগুলো কি কি এসেছে, কমেন্টগুলো একটু পড়ে আসি, তাই না? একটা সুন্দর ছবি আপলোড করেছি, এটা কিন্তু আমি আজকে মাত্র মানে এসেই আমি তুলে ছবিটা আপলোড করেছি, তো দেখি কে কে কমেন্ট করছে। শাহরিয়ার চৌধুরী ইমন কমেন্ট করেছে, সাঈদ আশরাফ কমেন্ট করেছেন, এবং ফয়সল আহমেদ কমেন্ট করেছেন, মোহাম্মদ আলাউদ্দিন কমেন্ট করেছেন, তুমি কেমন আছো নরম মনের মানুষ তানহা। বাহ, খুব সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন অমৃত বোস, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং আমাকে শোনার জন্য, মর্নিং মেকের সাথে থাকার জন্য, ঢাকা এফএম এর সাথে থাকার জন্য। তো আমি কিন্তু বলেছি যে আজকে আমি আমার পছন্দের সুন্দর সুন্দর গানগুলো প্লে করব, তাই কিন্তু করছিলাম এতক্ষণ, কিন্তু আমার পছন্দের সুন্দর সুন্দর গান প্লে হয়েছে। তো এখনও আমি আবার চেষ্টা করছি একটু আমার পছন্দের গান প্লে করে দেওয়ার জন্য, তো আপনারা শুনতে থাকুন গান আমার পছন্দের, আর ঢাকা এফএম 90.4 থাকুন, আসছি একটু পরে।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
6: এই লন।
5: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
6: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। সকাল এখন বাজে 9:50, তবে 10:00 থেকে একটা গভর্নমেন্ট প্রচারণা হবে ঢাকা এফএম 90.4-এ। সো সেই কারণে আমি থাকতে পারবো না, তবে আমি কিন্তু বিরতি যদি হয় তাহলে সেই মাঝে মাঝে আসার চেষ্টা করব 11:00-টার মধ্যে। তবে এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি, কারণ যদি এর মধ্যে কোনো বিরতি না থাকে তাহলে আপনাদের সাথে আমার আর কথা হবে না আজকে। তবে আগামীকাল কিন্তু ঠিক সকাল 8:00 আমি হাজির হয়ে যাব মর্নিং মাইক নিয়ে। তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না, সবাই জয়েন হয়ে যাবেন ঠিক সকাল 8:00, এবং ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করবেন এবং আমার জন্য ওয়েট করবেন, আই হোপ। ঠিক আছে, যাই হোক, আশা করি সবার ভালো লেগেছে আজকের আড্ডা গল্প। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য ওয়েট করুন। সো আমি আবার ফিরবো হয়তো আজকে অথবা কালকে। ঠিক আছে, যাই হোক, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

নেতৃত্বে সম্মেলন কেন্দ্রের নিচ তলায় এখানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়গুলো থেকে যে তারা একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেই প্রদর্শনী তিনি উদ্বোধন করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন। এই ঘুরে ঘুরে এই প্রদর্শনীর পরে কিন্তু তিনি এখানে এসে মূল যে প্রাথমিক শিক্ষা পদক যে মূল মিলনায়তনে দেওয়া হচ্ছে প্রদান করা হবে সেই অনুষ্ঠানস্থলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে এই প্রদর্শনীটি দেখবার জন্য শিক্ষা প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি দেখবার জন্য এখানে আসছেন এবং আসার পরপরই কিন্তু তিনি এই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে, আমরা তা সরাসরি সম্প্রচার করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই অডিটোরিয়ামে এই মিলনায়তনে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই মূল অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার আগে বৃক্ষরোপণ করেছেন যেমনটি আমরা আপনাদের জানিয়ে দিয়েছি এবং বৃক্ষরোপণের পরপরই এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নিচ তলায় যে প্রদর্শনীটির কথা আমরা বলেছি সেই প্রদর্শনীটি তিনি ঘুরে ঘুরে দেখবেন। শ্রোতা বন্ধুরা, এই প্রদর্শনী শেষে কিন্তু তিনি এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন। আমরা এই অডিটোরিয়ামে প্রবেশ করার পরপরই কিন্তু মূল আয়োজনটি শুরু হবে। আয়োজনে জাতিসংঘের মধ্য দিয়ে আজকের এই মূল পর্বের যে আলোচনা প্রাথমিক শিক্ষা পদ্ধতি থাকবে সেটি মানে শুরু হবে এবং আমরা তখন তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শুনি দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, স্টল পরিদর্শন শেষে এই মাত্র বাংলাদেশ চিহ্নত্রী সম্মেলন কেন্দ্রের মূল হলে, যেখানে প্রাথমিক শিক্ষা পদক 2026 অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসে উপস্থিত হয়েছেন গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আমরা এবারে অনুষ্ঠানটি মূল মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি।
2: সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদি আমিন ও সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইতোমধ্যে আসন গ্রহণ করেছেন। আমরা সকলে করতালির মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করি।
1: এবার পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সম্মানিত সুধীবৃন্দ, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে ঢাকা সেনানিবাস উত্তর কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আল হাসিব।
1: আসসালামু আলাইকুম।

0: ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم.
1: ترجمه শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করছে পূজা রায় রুম্পা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, ন্যাশনাল বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা।
3: নমস্কার সবাইকে, ওম তৎসৎ। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানিভাবতি ভারতে অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, শ্রীমৎ ভগবত গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, পৃথিবীতে যখনই ধর্মের জ্ঞানই হয় অধর্ম বেড়ে যায়, তখনই আমি শরীর ধারণ করে অবতার রূপে অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
2: এবারে পবিত্র ত্রিপিটক পাঠ করছে উচিংসাই মার্মা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ধরেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
4: শুভ সকাল, নমো।

0: শরণ নিলাম, আমি সঙ্গে শরণ নিলাম। সকলের মধ্যে প্রগতপন্ন হোক, সকলের জয় মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।
1: সম্মানিত সুধী, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অলিভার অলরেন বম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ধরেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা।
2: শুভ সকাল। ফিলিপীয়দের কাছে সাধু পোলের পত্র। যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শ্রবণ সুন্দর, যার মধ্যে কিছু সদ্গুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। ধন্যবাদ।
3: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শাফাত হোসেনকে। জনাব মোহাম্মদ শাফাত হোসেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের শিক্ষামন্ত্রী ও মন্ত্রী, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ, মন্ত্রী মহোদয়গণ, আমাদের মাঝে প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন আমাদের মন্ত্রণালয়ে এবং প্রতিমন্ত্রী মর্যাদা অন্যান্য ব্যক্তিবর্গ, আমাদের মাঝে শিক্ষা উপদেষ্টা হিসাবে আমাদের মন্ত্রণালয়ে রয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন স্যার এবং অন্যান্য আমাদের এমপি মহোদয়গণ, সচিববৃন্দ এবং অন্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি সুন্দর দিন এবং এই দিনটির জন্য আমরা কিন্তু প্রতিবর্ষ অপেক্ষা করি। এখানে আমাদের শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়, বাচ্চাদের স্বীকৃতি দেওয়া হয়, সেরা বাচ্চাদের আমরা পুরস্কৃত করি, সেরা শিক্ষক নির্বাচন করি, সেরা প্রতিষ্ঠান নির্বাচন করি। আমরা মাঠ প্রশাসনের সংযুক্ত যে কর্মকর্তারা কাজ করে তাদের থেকে আমরা বেছে নিয়ে আসি এবং সেরাদেরকে আমরা নির্বাচিত করি। আমাদের প্রাথমিক শিক্ষা কিন্তু আগের মতনই, এখনই যে সেট আপটা রয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, এরা সবাই শিক্ষা বিশেষজ্ঞ এবং এদের এত যোগ্যতা যে শিক্ষা ক্ষেত্রে তারা তাদের দূরদর্শিতা এবং তাদের চিন্তা ভাবনা আমাদেরকে সবাইকে অভিভূত করে। তাদের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য তাদের সিলেকশন, এটা আমাদের শিক্ষা পরিবারের জন্য একটা সুন্দর বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা ইতিমধ্যে আমরা 180 দিনের ক্ষেত্রে একটা ব্যাপক কাজ করে যাচ্ছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই FLN যে মন্ত্রী মহোদয় এবং সহ আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অভাবনীয় সফলতা পাচ্ছি। গত 2 বছর আগে আপনারা সবাই জানেন যে FLN যার ফাউন্ডেশন নিতে আসছে 35% মতো ছিল। আমরা কিন্তু এই যে বর্তমান সরকার আসার পর থেকে এটার উপর অনেক বেশি ফোকাস করছি, জোর দিচ্ছি। এখন কিন্তু আমাদের পরিসংখ্যান, এই যে আমরা জুন মাসে পরিসংখ্যান নিলাম, সেখানে কিন্তু 70% আমাদের FLN উন্নত হয়েছে। এটা একটা অভাবনীয় সফলতা। আমরা জানি FLN এর বৈশ্বিক গড় 40%, এক সময় এটা উন্নত করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করেছে, আমাদের শিক্ষা কর্মকর্তারা মাঠে গুম হারাম করে কাজ করেছে, আমরা এর সাথে জড়িত যারা সবাই কাজ করেছে, আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সবাই এর উপরে ফোকাস করেছে, যার জন্য আমরা অল্প সময়ের মধ্যে একটা বিরাট কাজ করেছি। আমাদের বর্তমান ডিজি প্রাথমিক শিক্ষার, সেও এটা নিয়ে আপ্রাণ চেষ্টা করছে। এই সবার সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি বৈশ্বিক উপর র্যাঙ্কিংয়ে কয়েকটি দেশ এগিয়ে আছে, সে 96% তাদের FLN, সেক্ষেত্রে ফিনল্যান্ড, জার্মানি, এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। কিন্তু আমরা আগামী অক্টোবর মাসে টার্গেট নিয়েছি, আমরা যেভাবে হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে 96% অতিক্রম করব, অর্থাৎ FLN আমরা বিশ্বের সেরা হবো ইনশাল্লাহ। FLN কোয়ালিটি এডুকেশনের প্রথম ধাপ, কোয়ালিটি এডুকেশনের দিকে প্রাথমিক শিক্ষাকে আমরা নিতে পারবো এ বিশ্বাস, কারণ আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন সবাই শিক্ষা বিশেষজ্ঞ এবং তাদের মতো যোগ্যতা সম্পন্ন লোক খুব কমই রয়েছে। শিক্ষা পরিবারের জন্য তারা আশীর্বাদ হিসাবে আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। সুতরাং আমাদের শিক্ষা আর পিছিয়ে পড়ে থাকবে না, প্রাথমিক শিক্ষা বিশ্বমানের হবে সেটি আমরা প্রত্যাশা করি। আর আমরা একটা দেখেছি যে আমাদের বাচ্চাদের লেট যেটা ল্যাঙ্গুয়েজ একুইশন ডিভাইসটা পৃথিবীর সেরা অবস্থানে রয়েছে, তাদের একুইজিশন ক্ষমতাটা খুবই ভালো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ তারা একুইজিশন করতে পারে। সেক্ষেত্রে তাদের যে মেধা সেটাকে আমরা কাজে লাগাতে পারবো, সেক্ষেত্রে আমাদের আরো বেশি সকলকে আন্তরিক হতে হবে। সেই আন্তরিকতা ইতিমধ্যে আমরা দেখেছি, আমাদের শিক্ষকদের মধ্যে দেখেছি, আমাদের শিক্ষা কর্মকর্তাদের মধ্যে দেখেছি, সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে। আমাদের এক্সেলেন্স সাকসেস মানেই আমি কোয়ালিটি এডুকেশন থেকে আমরা সাকসেস হব। তা আমাদের সেই সুযোগগুলি রয়েছে, সেই সুযোগগুলি আমরা কাজে লাগাবো। এর জন্য শুধু আমাদের আন্তরিক হতে চলবে, অন্য কিছু প্রয়োজন হবে না। ইতিমধ্যে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন, বাজেট বরাদ্দ অনেক বৃদ্ধি করে দিয়েছেন, জিডিপি 5% আমরা পর্যায়ক্রম উন্নতি করছি। সুতরাং বাংলাদেশের শিক্ষা হবে পৃথিবীর সেরা শিক্ষা, সেই প্রত্যাশা আমরা করছি এবং সেভাবে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই আমাদের কিন্তু এই শিক্ষা নিয়ে গবেষণামূলক অনেকগুলি বই বের হয়েছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শিক্ষকদেরকে দিতে পারছি। আমাদের সেই শিক্ষা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক কাজ করছি। আমরা প্রথমে ফোকাস করছি টিচার এডুকেশনের উপরে। আমরা জানি সক্রেটিসের মতন যদি শিক্ষক পাই আমরা প্লেটের মধ্যে ছাত্র পাবো, প্লেটের মধ্যে শিক্ষক পেলে আমরা এইস্টের মধ্যে ছাত্র পাবো, আবার এইস্টের মধ্যে আমরা শিক্ষক পেলে আমরা আলেকজান্ডার গ্রেটের মধ্যে একজন শাসক পাবো। সুতরাং আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা টিচার এডুকেশনে বেশি ফোকাস করছি। সেই টিচার এডুকেশনের উপর আমরা গবেষণামূলক অনেকগুলি পাবলিকেশন করেছি। আমরা চাইল্ড এডুকেশনের নৈতিক মূল্যবোধ, পারিবারিক উদ্যোগ, সামাজিক মূল্যবোধের উপর এবং উপদেশমূলক 40টি বই সরকারিভাবে পাবলিশ করেছি। সে পৃথিবীর কোনো দেশ এই সরকারিভাবে 40টি বই প্রকাশ করে কিনা আমার জানা নেই, আমার তথ্য নেই। আমরা সেক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে আসছি এবং সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা সালাম হিসেবে আমরা প্রাইমারি স্কুলগুলি দেওয়ার চিন্তাভাবনা করছি। সুতরাং প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের যে স্বপ্ন প্রধানমন্ত্রী, সেটা আমরা সফল করতে পারবো আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে। আমরা আশা করি সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা পরিবার, আমাদের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষা কর্মকর্তারা সবাই একসাথে কাজ করবে এবং সেই সাথে আমাদের প্রাথমিক শিক্ষাকে একটি স্বর্ণশিখরে পৌঁছে নিয়ে যাবে। আমি এই অনুষ্ঠানে আবার প্রধানমন্ত্রী মহোদয় এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে রয়েছে, আমাদের নেতৃত্বে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সকলে এসে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র, অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

0: জাতির উন্নয়নের মূল ভিত্তি, আর সেই ভিত্তির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রাথমিক শিক্ষা।
1: বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
0: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল শিক্ষা। তার দূরদর্শী নেতৃত্বে দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার ভিত্তি সুদৃঢ় হয়ে গড়ে উঠেছিল।
1: পরবর্তীতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া 2003 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে তার সরকারের সময় দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়।
0: এই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবায়নে শিক্ষা কারিকুলামে আনছেন যুগান্তকারী রূপান্তর। শতভাগ ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি, এসবই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
1: বর্তমানে সারা দেশে 118,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে 2,67,00,000-এরও বেশি শিক্ষার্থী, যার মধ্যে প্রায় 51%ই ছাত্রী। 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন 3,74,000-এরও বেশি নিবেদিত প্রাণ শিক্ষক। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার গ্রহণ করেছে নানা বহুমাত্রিক ও বাস্তবমুখী কর্মসূচি।
0: গড়ে তোলা হচ্ছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি বিকশিত হবে শিশুদের নৈতিক ও পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্র। সার্টিফিকেটের কিংবা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা অংশ নেবে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমে, যা তাদের গড়ে তুলবে সুনাগরিক হিসেবে।
1: লার্নিং উইথ হ্যাপিনেস, প্রযুক্তি নির্ভর শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, মিড ডে মিল কর্মসূচি এবং তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ শিশুদের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। সরকার গ্রহণ করেছে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ প্রদান করা হচ্ছে।
0: পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্রতিটি শিশু পাচ্ছে একটি করে গাছের চারা, আর শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সাথে যুক্ত রাখতে প্রত্যেক শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব।
1: স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চতুর্থ শ্রেণী থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে।
0: খেলার মাঠ সংস্কার, ইনডোর গেম, নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ, সব মিলিয়ে গড়ে উঠছে এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন।
1: সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে দেশের মোট ভেষজ উৎপাদনের 5% বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়।
0: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, পরিবার, শিক্ষক, স্থানীয় জনগণ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করা সম্ভব নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ।
1: আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সমৃদ্ধ, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।

0: প্রামাণ্য চিত্রটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
1: সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। প্রথমে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদী আমিনকে।
2: আসসালামু আলাইকুম, উপস্থিত সুধীবৃন্দ, ডিস্ট্রিক্ট গেস্ট, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে শিক্ষা পদকের অনুষ্ঠান, ধারাবাহিকভাবেই এটি বছরের পর বছর ধরে চলে আসছে। তবে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন মাত্রিক, কারণ গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশটা বিনির্মাণ করতে চান তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে, দেশের একদম প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ শিক্ষার্থীর যে লক্ষ্য, স্বপ্ন এবং যে অভিযাত্রা, সেটিকে রাষ্ট্রীয় পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের প্রতিটি জেলার সাধারণ শিক্ষার্থীরা প্রান্তিক পর্যায় থেকে আজকে চলে এসেছে। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সামনে অনুষ্ঠিত হবে, যে বিতর্ক প্রতিযোগিতা হবে, এবং আজকে আমরা এখানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ দেখলাম, সেগুলো কিন্তু আমাদের সেই শিক্ষার্থীরা সারা দেশ থেকে উঠে এসেছে। আজকে 64 জেলার মধ্যে 60 জেলার শিক্ষার্থীরা প্রবল বন্যা এবং প্রতিকূলতা উপেক্ষা করে ক্লাস 1 থেকে 5 এর বাচ্চা ছেলেমেয়েরা আমাদের ওরা এখানে উপস্থিত হয়েছে তাদের নিজ নিজ এলাকার স্বাতন্ত্র্য, সাফল্য এবং ঐতিহ্যকে ধারণ করে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিকূলতা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের শিক্ষার্থীরা, তারা প্রমাণ করবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদেরই শিক্ষার্থীরাই, এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প পেয়েছেন সেটি। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সুনির্দিষ্ট এবং সুবিস্তৃত লক্ষ্য দেখিয়েছেন, যেটি আমরা নির্বাচনী পথযাত্রায় দেখেছি, যেটা দেখেছি নির্বাচনী ইশতেহারে, এবং তার একটি প্রাথমিক ধাপ হিসেবে আজকে প্রায় 65,000 স্কুলে একসাথে আমরা বৃক্ষরোপণ করেছি, প্রায় 2,00,000 বৃক্ষ। এই বৃক্ষরোপণেই সমাপ্ত হবে না, আমাদের শিক্ষার্থীরা স্ব স্কুলে এই বৃক্ষগুলোকে পরিচর্যা করবে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, যেখানে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং যেখানে তাদের ভ্যালুজ এবং প্রিন্সিপালস তৈরি হবে, যার কারণেই কিন্তু তারা বাংলাদেশের যে পতাকা সেটি আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছাড়িয়ে সারা বিশ্বে প্রসারিত করবে, আরও উঁচুতে নিয়ে যাবে। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু সবচাইতে বড় ভূমিকা ছিল সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের নাম রয়েছে গণশিক্ষা, সেই গণশিক্ষা কিন্তু শহীদদের হাত ধরে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল। আজকে যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল। আর আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সুদীর্ঘ রাজনীতিতে তিনি বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, বারবার তিনি ছুটে গিয়েছেন প্রান্তিক এলাকায়, এবং নিশ্চিত করতে চেয়েছেন যেখানে হয়তো ভালো রাস্তা নাই, হয়তো ভালো অবকাঠামো নাই, হয়তো ভালো বিল্ডিং নাই, কিন্তু সেখানে অবশ্যই ভালো শিক্ষক থাকতে হবে, অবশ্যই ভালো শিক্ষার্থী থাকতে হবে, অবশ্যই ভালো কারিকুলাম থাকতে হবে। বর্তমানে আমরা আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব মহোদয় সহ এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকলে মিলে সেই শিক্ষা ব্যবস্থায় সুনিশ্চিত করতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, সেই শিক্ষার্থীদের যার যেই সাবজেক্ট করতে ভালো লাগে, যার যেই ফিল্ডে ভালো করতে ইচ্ছা হয়, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন রয়েছে, তার আলোকে সারা বছর জুড়ে সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সন্নিবেশের মাধ্যমে দেশ জুড়ে প্রতিযোগিতা তৈরি হবে, এবং দেশ জুড়ে সেই প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং সৃজনশীলতার মাধ্যমে রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে। ইতিমধ্যে অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আমরা 22,00,000 শিক্ষার্থীর অংশগ্রহণে ইতিমধ্যে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি প্রাথমিক শিক্ষার্থীদের টিমে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সামনের দিনগুলোতে প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপের জন্য উনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করবেন, আমরা এই জন্য কৃতজ্ঞ রয়েছি। আমরা আজকে দেখেছি এখানে 60 জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ছুটে এসেছে, এই ছোট ছোট শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এটি প্রমাণ করে একজন জনগণের নেতা যখন রাষ্ট্র পরিচালনা আসে কিভাবে তিনি দেশের মানুষের ভাগ্যকে বদলে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সেই রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিপর্যস্ত লুণ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে বিনির্মাণ করব এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা হবে আগামী বাংলাদেশ গড়বার মূল কারিগর, মূল অগ্রদূত। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ উপদেষ্টা জনাব মাহদী আমিনকে। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজাজ এমপি।

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সালাম এবং স্বাগতম জানাই আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বলিষ্ঠ নেতৃত্ব যিনি দিচ্ছেন আমাদের সবাইকে যিনি পথ নির্দেশনা দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাদের প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাননীয় উপদেষ্টা এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পুরো পরিবার যারা আজকে উপস্থিত আছেন আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন আমাদের সাথে যারা কাজ করেন অ্যান্ড সেকেন্ড টু দ্য প্রাইম মিনিস্টার আমাদের সকল শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুরুতে আমাদের শিক্ষার্থীদের একটু পার্টিসিপেশন চাই আমি বলবো সবার আগে বাংলাদেশ আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমার সাথে জোরে গলা মিলিয়ে বলবে সবার আগে বাংলাদেশ আমরা পারবো সবার আগে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত গৌরবের সাথে এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনের সকল গত পুরো বছরের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যারা নিয়ে এসেছেন ডিসি থেকে শুরু করে স্পোর্টস কালচার কুইজ সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা সবাই আজকে এখানে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছে এবং তারা পুরস্কার গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ভবিষ্যতে এই দিনটা তাদের পুরো জীবনের জন্য সবচেয়ে স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে পরিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কি স্বপ্ন আছে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখনই কথা বলেন নির্বাচনে অনেক আগে থেকেও উনি যখনই কথা বলতেন সবচেয়ে বেশি কথা শিক্ষা নিয়ে বলতেন শিক্ষাঙ্গনে কি বদল আনতে হবে উনি কিভাবে স্বপ্ন দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমরা উন্নয়ন করব আজকে আমাদের পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের একটা বিশাল অংশ আজকে এখানে উপস্থিত আছেন আপনারা সবাই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার তাই আমি চাই আমরা সকলে মিলে আপনাদের জন্য একটা বড় করতালি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাই গত পাঁচ মাসে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি অনেক কিন্তু গত পাঁচ মাসে এমন কোনো প্রতিকূলতা আমাদের সামনে আসেনি যেটা মোটামুটি আমরা পার করতে যেতে সক্ষম হইনি এবং সক্ষম একমাত্র হয়েছি আপনাদের সকলের নিরলস কাজের জন্য আমি জানি অনেক সময় আমরা মাইক্রোফোনে কথা বলার সুযোগ পাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে মাইক্রোফোনে কথা বলার সুযোগ পেয়েছি তো আজকে স্পেশালি এই সুযোগটা নিচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের প্রাথমিক এবং গণশিক্ষা পরিবারের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর তো গত পাঁচ মাস ধরে আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য এটা আসলে অতুলনীয় আমি প্রথমে চিন্তাও করিনি এতটা সহযোগিতা এতটা আপনাদের সাথে কাজ ভালোভাবে কাজ করার সুযোগ পাবো তো আপনাদেরকে আমার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা আসলে একটা সেলিব্রেশন আমাদের শিক্ষার্থী এবং আজকে আমাদের এখানে মেহমান যারা আছেন স্পেশালি অল অফ আওয়ার ফরেন গেস্ট ডিগনিটারিজ অ্যান্ড আওয়ার পার্টনার্স 60 of our schools and you know districts are being represented in stalls behind us they represent some of the most front you know innovative practices we have in primary school system we would love for you to visit those stalls and see for yourself learn what we are doing and maybe give us advice in the future how we can improve upon those things but a lot of the things we are doing if you just go have a view you will realize a lot of the things we are doing are also cutting edge as far as our standards are concerned so I beseech you after this program ends please visit those stalls আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আবারও আজকে যাদেরকে আমরা সেলিব্রেট করছি আমাদের শিক্ষার্থী তাদের জন্য একটা লাস্ট করতালি আমার কাছে এখান থেকে চাই এবং আজকে উপস্থিত আমার সকল কলিগ পার্টনার সকলকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদেরকে এই স্বপ্নটা ধরিয়ে দেবার জন্য সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বছর পর বছর এখন আমরা কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীকে সকলকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
1: আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি সম্মানিত সুধীবৃন্দ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়া সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের 21টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং মেধার সাক্ষর রেখেছে। আজকের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথ চলায় নতুন প্রেরণা যোগাবে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
2: প্রথমে আসছে বিষয় কবিতা আবৃত্তি বাংলা বালিকা, ময়মনসিংহ বিভাগের মারিয়া জান্নাত, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর।
3: এরপর আসছে কবিতা আবৃত্তি বাংলা বালক, বরিশাল বিভাগের ইছা আল মাহিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর, পিরোজপুর। এবারে বরিশাল বিভাগের ইছা আল মাহিম,

0: পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর পিরোজপুরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
1: এরপর চিত্রাঙ্গন বালিকা খুলনা বিভাগের জারিন সুবাহ, সে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর সাতক্ষীরা।
0: এবারে চিত্রাঙ্কন বালক খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর খুলনা। উচ্ছ্বাস সেন স্বপ্ন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আচার্য প্রফুল্ল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর খুলনা।
1: এরপর নৃত্য বালিকা ক্যামেলিয়া রায় রাজশ্রী, পঞ্চম শ্রেণীর ছাত্রী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ।

0: Amelia Rai Rajasri.
1: এবারে মৃত বালক চট্টগ্রাম বিভাগের নিঝর দাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আদর্শ সদর কুমিল্লা।
0: এরপর গল্প বলা বালিকা অপরাজিতা আচার্য তৃতীয় শ্রেণী হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহুবল হবিগঞ্জ। অপরাজিতা আচার্য।
1: এবারে গল্প বলা বালক বরিশাল বিভাগের ইছা আল মাহিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সদর পিরোজপুর।
0: বিষয় পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লোকগীতি অথবা লালন গীতি বালিকা। শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কিশোরগঞ্জ।
1: এবারে পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি লোকগীতি লালন গীতি বালক ঢাকা বিভাগের উৎসব দেবনাথ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধবদী সদর নরসিংদী।
0: বিষয় দেশাত্মবোধক বালিকা অনুশ্রী রায় পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। অনুশ্রী রায়।
1: এবারে দেশাত্মবোধক বালক খুলনা বিভাগের অনির্বাণ বিশ্বাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পূর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবুরিয়া খুলনা।
0: রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালিকা পিউ মল্লিক বান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী পিউ মল্লিক।
1: এবারে রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি বালক ঠাকুর মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দীপন বিশ্বাস খুলনা বিভাগে।
0: বিষয় হামনাথ বালিকা মাহিমা ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কবিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। মাহিমা ইসলাম।
1: এবারে হামনাথ বালক ময়মনসিংহ বিভাগের পরাগ বিশ্বাস পাখিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কবিরবাড়ি ভালুকা ময়মনসিংহ এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
0: বিষয় একক অভিনয় বালিকা তোফা কুরাইশি সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাহারোল দিনাজপুর।
1: এবারে একক অভিনয় বালক চট্টগ্রাম বিভাগের মনীষ ক্ষেত্র চৌধুরী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শাকপুরা সওদাগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালখালী চট্টগ্রাম।
0: বিষয় উপস্থিত বক্তৃতা বালিকা হুমাইরা ইয়াসমিন সে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মাগুরা। আমরা এতক্ষণ পর্যন্ত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সকলেই প্রথম স্থান অধিকার করেছেন।
1: এবারে উপস্থিত বক্তৃতা বালক ঢাকা বিভাগের মাহির রাগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর কিশোরগঞ্জ।
0: বিষয় কুইজ বাংলা বালিকা। আইমান কানিতা, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর চাঁপাই নবাবগঞ্জ।
1: এবারে কুইজ বাংলা বালক বরিশাল বিভাগের সাইদ মাহদি চৌধুরী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, উত্তর পৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাঁজারিয়া, ফিরোজপুর।
0: বিষয় কুইজ ইংরেজি বালিকা। সিলেট বিভাগের ঐশী নন্দী, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর মৌলভীবাজার।
1: এবারে কুইজ ইংরেজি বালক আরাফ রহমান, রাজশাহী বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটোর সদর, নাটোর।
0: বিষয় কুইজ গণিত বালিকা সুরাইয়া ইয়াসমিন, সে খুলনা বিভাগের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।
1: এবারে কুইজ গণিত বালক খুলনা বিভাগের অরিত্র কান্তি হালদার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, জালছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

0: কুইজ সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী, বালিকা শাখা। রংপুর বিভাগের নাবিহা নাসরিন আইদা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর পঞ্চগড়।
1: এবারে কুইজ সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ আব্দুর রাফি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানীনগর নওগাঁ।
0: কাবিং বালিকা ঢাকা বিভাগের অবন্তিকা দত্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 39 নম্বর আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নারায়ণগঞ্জ।
1: কাবিং বালক রাজশাহী বিভাগের এম এ জাবিদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দুপচাপিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপচাপিয়া বগুড়া।
2: এরপর বিষয় বিতর্ক, বরিশাল বিভাগ থেকে মাসিয়াত নাহার রশি পঞ্চম শ্রেণীর ছাত্রী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। রুকাইয়া তাবাসুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, 43 নম্বর পশ্চিম আওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল বিভাগ থেকে আরাধ্যা দাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া সিমরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। এরপর বরিশাল থেকে জান্নাতুল আক্তার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 33 নম্বর আমুয়া সিমরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি। জান্নাতুল আক্তারের পর বরিশাল বিভাগ থেকে মোসাম্মদ তাসিনা পারভিন নিসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, 51 নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঁঠালিয়া ঝালকাঠি।
0: এ পর্যায়ে বিতর্ক বালক চ্যাম্পিয়ন দল, সিলেট বিভাগের মানবেন্দ্র তালুকদার ঋষভ, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।

0: পুরস্কার নিচ্ছে মানবেন্দ্র তালুকদার ঋষভ, সে বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়ার ছাত্র।
1: এবারে দেবব্রত চন্দ্র বর্ম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
0: এরপরে আসছে জাফর আলী হাদি, নলডুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
1: আহনাফ আলভি, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার।
0: এরপর আসে মিফতাহুর রহমান আলভি, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া মৌলভীবাজার। এরপর 100 মিটার দৌড় বালিকা, রংপুর বিভাগের মিমি আক্তার, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর সদর রংপুর। পুরস্কার নিচ্ছে মিমি আক্তার, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
1: এরপর 100 মিটার দৌড় বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ রাকিবুল ইসলাম রিফাত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ।
0: পুরস্কার নিচ্ছে মিমি আক্তার, দেউডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
1: এরপর 100 মিটার দৌড় বালক, রাজশাহী বিভাগের মোহাম্মদ রাকিবুল ইসলাম রিফাত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ।
0: এ পর্যায়ে দীর্ঘ

0: या खुला
1: এবারে দীর্ঘলা বালক ঢাকা বিভাগের মোহাম্মদ রাহিম শেখ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর সদর ফরিদপুর
0: এরপর উচ্চলাভ বালিকা

0: এরপর উচ্চলাভ বালিকা মোসাম্মদ সুরাইয়া আক্তার চিঠি, সে রংপুর বিভাগের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশবাড়ি গাইবান্ধার ছাত্রী।
1: এবারে উচ্চলাভ বালক রংপুর বিভাগে মোহাম্মদ রাজিউর রহমান রাজ্জাক পঞ্চম শ্রেণী শিক্ষার্থী মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় তেঁতুলিয়া পঞ্চগড়।
0: ভারসাম্য দৌড় বালিকা মোসাম্মদ সাদিয়া আক্তার ময়মনসিংহ বিভাগের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দুয়া নেত্রকোনা।
1: এবারে ভারসাম্য দৌড় বালক রাজশাহী বিভাগের এম আর হাসিন সাইফ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী কুশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘা রাজশাহী।
0: অঙ্কদৌড় বালিকা খুলনা বিভাগের মারিয়া আক্তার মিম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এস গোয়ালমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া বাগেরহাট।
1: এবারে অঙ্কদৌড় বালক বরিশাল বিভাগের দীপক চন্দ্র ভদ্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পাঁচ নম্বর মধ্য ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাজারিয়া পিরোজপুর।
0: সম্মানিত সুধীবৃন্দ, এখন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 এর আওতায় শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র এবং সম্মাননা প্রদান করা হবে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব নুরুল আমিন, সহকারী শিক্ষক রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়া চাঁদপুর জনাব নুরুল আমিন,
1: এবারে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই জনাব মালিকা মোকাররমা, সহকারী শিক্ষক ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও।
0: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ হেদায়েত হোসেন, প্রধান শিক্ষক শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।
1: এবারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব বি আর বিলকিস, প্রধান শিক্ষক ভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁ নারায়ণগঞ্জ।

এবারে শ্রেষ্ঠ কাপ শিক্ষক মহিলা জনাব চম্পা আক্তার, সহকারী শিক্ষক ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গা ফরিদপুর।

শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক শাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী।

0: এবারে শ্রেষ্ঠ কর্মচারী জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, কম্পিউটার অপারেটর, পিটিআই ফেনী।
1: সুধীমণ্ডলী, এবারে আসছেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বদরগঞ্জ, রংপুর। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ।

এরপর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ইউপিইটিসি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি দিনাজপুর সদর দিনাজপুর। জনাব মোহাম্মদ লুৎফর রহমানের পর আসবেন শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর পিটিআই জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, ইনস্ট্রাক্টর পিটিআই চট্টগ্রাম।

এরপর শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উজিরপুর বরিশাল। আসবেন শ্রেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট পিটিআই জনাব এম এইচ এম রুহুল আমিন, সুপারিনটেন্ডেন্ট পিটিআই নাটোর। শ্রোতৃমণ্ডলী, মঞ্চে আসছেন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁ, বর্তমান পদবীয় কর্মস্থল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। আসবেন শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজার সিলেট, প্রধান শিক্ষক জনাব হাফসা বেগম।

0: উৎসব শেষে আসছেন শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই পিটিআই বগুড়া সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
1: সম্মানিত সুধী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছে আমাদের ছোট্ট শিক্ষার্থী অনায়া সরকার।

সম্মানিত সুধী, এবারে পদকপ্রাপ্ত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে শৃঙ্খলাবদ্ধভাবে পদকপ্রাপ্ত সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবার ফটো সেশনে অংশগ্রহণ করবে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা পদক 2026 যারা পেয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ, তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। আজকে শিশুদের মাঝে লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনার উৎস। এটিকে বাস্তবায়ন করবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এই শিশুদেরকে যথাযথ পরিচর্যার মধ্য দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবার যেই নির্দেশনা যে প্রত্যয় ঘোষণা করেছিলেন তারই একটি বাস্তবায়ন আমরা আজ লক্ষ্য করলাম প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ইভেন্টে পদক বিজয়ী হয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছেন। শ্রোতা বন্ধুরা, এই সম্পর্কে একটু বলে রাখতে চাই, এই দৃশ্যটি যদি দেখা যেত তাহলে আপনাদেরকে আমরা বলতে পারতাম যে প্রচলিত যে ফটো সেশন সেটির মতো নয়, বরং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মধ্যে রেখে তারই দিক থেকেই কিন্তু ঘিরে রেখেছেন এই ফটো সেশনে মাননীয় ছোট ছোট বন্ধুরা এবং মাননীয় প্রধানমন্ত্রী। সেই মনে হচ্ছে যে এক ঝাঁক ফুলের মধ্য থেকে বসে কিন্তু হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটল এখানে আমরা দেখতে পেলাম। প্রচলিত ধারার বাইরে গিয়ে এক ভিন্ন ধারায় ফটো সেশনে অংশ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রীকে আসলে দেখাই যাচ্ছিল না, চারদিকে শুধু শিশু আর শিশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিশুরা আজকে এখানে এসেছেন, পদক গ্রহণ করেছেন, তারা কিন্তু ঘিরে ধরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তারা তাদের প্রাণের কথাগুলো বলছেন আর মাননীয় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ যে আচরণ শিশুদের প্রতি বরাবরই প্রদর্শন করেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশন শেষে অনেকে তার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন এবং অনেকে কিন্তু ফটো সেশনে ব্যক্তিগতভাবে ফটো সেশন করবার জন্য অপেক্ষা করছেন।
1: শিক্ষার্থীরা থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মূল মঞ্চ থেকে নেমে গিয়ে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং এই শুভেচ্ছা বিনিময় করে যেখানে বলা হয়েছিল যে ফটো সেশনে অংশ নেবেন এবং অংশ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে আসন গ্রহণ করলেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু ছোট্ট একটি কয়েকটি পরিবেশনা রয়েছে, সেই পরিবেশনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।
1: সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পর্যায়ে অনুষ্ঠিত হবে একটি প্রতীকী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কুলাউড়া উপজেলা, মৌলভীবাজার ও কাঁঠালী উপজেলা ঝালকাঠি দল। বিতর্ক প্রতিযোগিতার বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে বলবে কুলাউড়া উপজেলা দল এবং বিপক্ষে বলবে কাঁঠালিয়া উপজেলা দল। প্রথমে পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া, সিলেট।

শিক্ষার্থীদের নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন?

বিতর্কে প্রস্তুত থাকবে বিপক্ষ দলের দলনেতা রুকাইয়া তাবাস্তুম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, ৪৩ নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি, বরিশাল।

0: শ্রোতা বন্ধুরা, এখানে প্রতিটি বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে অবস্থান নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ দর্শক সারিতে আসন গ্রহণ করেছেন। এবং একই সঙ্গে আমরা মোবাইল ফোন নিয়ে এটি অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতাটি। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই প্রস্তুত, আমরা মঞ্চে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রতিযোগিতাটি শুরু হবে
1: ঋষভকে মানবেন্দ্র তালুকদার ঋষভ

0: বিতর্ক পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। প্রথমেই পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কুলাউড়া উপজেলা দলের দলনেতা মানবেন্দ্র তালুকদার ঋষভকে। ঋষভ,
1: মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীজন, আপনাদের সকলকে আমার আন্তরিক আদাব, সালাম ও শুভেচ্ছা। আজ আমি আমাদের দলের পক্ষ থেকে দলনেতা হিসেবে আমার মূল যুক্তি ও চূড়ান্ত বক্তব্য উপস্থাপনের জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার দলের অবস্থান স্পষ্ট করছি। আজ বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মোবাইল ফোন শিক্ষার সহায়ক। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ লাইক অ্যান অ্যাক্ট ইন দ্য হ্যান্ডস অফ আ প্যাথোলজিক্যাল ক্রিমিনাল। অর্থাৎ কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায়, তেমনি কুঠার দিয়ে অপরাধ করা যায়। দোষ কুঠারের নয়, ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং বিশ্বকে জানার সবচেয়ে বড় শিক্ষা সহায়ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, অজানা রয়ে গেল কত তরু। মাননীয় সভাপতি, কবিগুরুর সেই অজানাকে জানার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে আজ যে যন্ত্রটি হাতের মুঠে এনে দিয়েছে সেই যন্ত্রটি হল মোবাইল ফোন। এটি শিক্ষার বিরোধিতা করছে না, বরং এটি শিক্ষার একটি অপরিহার্য সহায়ক। বিশ্বের কোটি কোটি বই, গবেষণাপত্র এখন আর লাইব্রেরির সেই পুরানো আলমারিতে বন্দি নেই, তা বন্দি আছে শিক্ষার্থী হাতের সেই ছোট্ট স্ক্রিনে। এটা শুধু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাই দিচ্ছে না, বরং চ্যালেঞ্জিং কোডিং ও নতুন ভাষা শেখার মাধ্যমে বেকারত্ব দূর করছে। আমরা যদি সঠিক নির্দেশনার মাধ্যমে এর শিক্ষাগত মান নিশ্চিত করতে পারি, তবে এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক এবং আমাদের মেধা বিকাশে এটি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। মাননীয় সভাপতি, অতীতে ক্লাসের ফাঁকে জানালার বাইরে তাকিয়ে থাকা, ডেস্কের নিচে কাটাকুটি খেলা ও বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে রেখে গল্পের বই পড়ার অভ্যাস কি ছিল না? দোষ ডিভাইসের নয়, দোষ মনোযোগের। আমাদের বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ, আর সেই যুব সমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মোবাইল ফোন আজ আর কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য শিক্ষা সহায়ক। তাই পরিশেষে বলতে চাই, সঠিক দায়িত্বশীল ও শিক্ষামুখী ব্যবহার নিশ্চিত করলে এটি আমাদের শিক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বলতে চাই, মোবাইল নয় সমস্যার মূল, অপব্যবহারই আসল ভুল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সবাইকে।
2: এ পর্যায়ে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি কাঁঠালিয়া উপজেলা দলের দলনেতা রুকাইয়া তাবাসসুমকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তিনি, 43 নম্বর পশ্চিম আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি বরিশাল থেকে এসেছেন।
3: আমরা সবাই দেখতে পাচ্ছি মোবাইল ফোনে আসক্ত, 5 মিনিট সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং সুধীমণ্ডলী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হাতে হাতে মোবাইল আজ সবার নিত্য সাথী, তবুয়ের অতিরিক্ত ব্যবহার ডেকে আনে ক্ষতি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। আমি ও আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এটা সত্য যে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার বিহীন ছোট্ট একটা যন্ত্র, অথচ কি প্রচণ্ড তার ক্ষমতা। গোটা পৃথিবীকে যেমন একটা পর্দায় ধারণ করে আছে, ঠিক তেমনি আমাদের মতো শিক্ষার্থীদের পিছনে মোবাইল আসক্তি নামক এক ভাইরাস ধাওয়া করে বেড়াচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম এবং বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় করছে, যার ফলে তারা লেখাপড়ায় অনেক পিছিয়ে যাচ্ছে। এক জরিপ অনুযায়ী 2000 মানুষের মধ্যে 55% মানুষই স্বীকার করেছে, তারা দিনের অল্প সময় যদি মোবাইল ব্যবহার করেও তাতেও তাদের চোখে অস্বস্তি অনুভব করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘ সময় বসে থাকা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোর পরামর্শ দেয়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। মনীষী উইলিয়াম জেমস বলেছেন, আমার অভিজ্ঞতা হলো আমার জীবনের সেই সমষ্টিগুলো যেই সমষ্টির আমি সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিয়েছি, যে যন্ত্র আমাদের মনোযোগ কেড়ে নেয় সে যন্ত্র কিভাবে আমাদের শিক্ষার সহায়ক হতে পারে। মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। মোবাইল ফোন শিক্ষার্থীর মূল্যবান সময় চুরি করে নিচ্ছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। যে সময় শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বন্ধে মোবাইল আসক্তির কারণে সে সময় তো হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোন মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। শিক্ষার্থীরা তাদের বাস্তব জীবনের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল বন্ধুদের বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে তাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য প্রদান নয়, মানুষের মধ্যে সত্য উপলব্ধির শক্তি সৃষ্টি করা। মাঝে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ সহায়ক, কিন্তু বই পড়ার চেয়ে উত্তম নয়। বই পড়ার নেশা মানুষকে স্বর্ণশেখরে পৌঁছে দেয়, আর মোবাইলের নেশা মাদকের নেশার মতো মানুষকে ধ্বংস করে। মোবাইল ফোন উপকারী প্রযুক্তি, কিন্তু এর অপব্যবহারই একে ক্ষতিকর করে চলেছে। তাই আমরা মোবাইল ফোন ব্যবহারে আমাদের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখব। মোবাইল ফোনকে নেশায় নয় বরং এর কার্যকর ব্যবহারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করে তুলব। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ সকলকে।
4: আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়, মোবাইল ফোন শিক্ষার সহায়ক নাকি আসক্তির বাহন। বিষয়টির পক্ষে এবং বিপক্ষে দুই দলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শুধু, আজকের বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী দল দুটোর উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ এবং বিজয়ী দল ঘোষণার জন্য এ পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ নওমা এহসানুল হক মিলন এমপিকে।

0: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সকলকে এবং প্রতিযোগীদের। মোবাইল এতটা আসক্তি হয়েছে সেটা আমরা জানি, পক্ষে বিপক্ষে সুন্দর যুক্তি রাখলো, কিন্তু আমি কি করলাম? এই টপিক দেখলাম, সাথে সাথে গুগলে সার্চ দিলাম, দেখলাম পৃথিবীতে 20টি দেশ মোবাইল বন্ধ করতে যাচ্ছে 15 ইয়ার্স ওল্ড, এবং 7 তারিখে ব্রাসেলসে তারা হ্যাশট্যাগ দিয়ে আপ টু 50 নো মোর মোবাইল তারা স্লোগান দিয়েছে। আমি সেই জাজমেন্ট থেকে জাজমেন্ট দিতে চাচ্ছি না, আমি তাদের বিতর্কে তারা কিরকম ভাবে অংশগ্রহণ করলো, তত্ত্ব উপাত্ত কিভাবে দিল সেটাই আমার দেখার বিষয় ছিল। আমি দেখেছি উভয় পক্ষই খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেছে, তারপরও আমাকে রায় দিতে হবে। সেই জাজমেন্ট আমি উভয় দলকেই বিজয়ে বলবো, তারা যেহেতু যুক্তি তর্ক দিয়ে তাদের স্বস্য উক্তিকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ, তোমাদের বিতর্ক সুন্দর করেছ, তোমাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।
1: মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্ব পরিচালনার জন্য খুদে উপস্থাপক উপস্থাপিকা সুমাইয়া ও অরণ্য দাসকে অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আসনে আসন গ্রহণ করো।

0: আমাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
1: সুমাইয়া, তোমার ভ্রমণ করতে কেমন লাগে?
0: খুব ভালো লাগে।
1: বন্ধুরা, তোমাদেরও ভ্রমণ করতে নিশ্চয়ই খুব ভালো লাগে। আর সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া, যেতে চাও তো?
0: চলো তাহলে ফিরে যাই অতীতে।
1: আমাদের একজন শিশু বান্ধব রাষ্ট্রপতি ছিলেন, তিনি হলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন।
0: হ্যাঁ, তিনি 1977 সালে আজকের এই দিনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং 1978 সালে আমাদের মতো শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন করে প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেন। আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই পদক প্রদান অনুষ্ঠান, যেখানে আমাদের এই বন্ধুরা বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে।
1: সুমাইয়া, সেই নতুন কুড়ির গানটির কথা মনে পড়ে গেল। চলো বন্ধুরা, এবারে আমাদের সবার প্রিয় সেই গানটি শুনবো।

0: অসাধারণ একটি পরিবেশনা উপভোগ করলাম আমরা।
1: বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের কাছে তো এই পৃথিবীর সবকিছু অপার বিস্ময়ের, তাই তো আমরা আকাশের তারাদের সাথে বন্ধুত্ব করতে চাই।
0: চলো বন্ধুরা, তারাদের নিয়ে এবার আমাদের এই ছোট্ট বন্ধুদের একটি পরিবেশনা দেখি।

0: সুন্দর পারফরমেন্স দেখালো আমাদের ছোট্ট বন্ধুরা। ছোট্ট বন্ধুরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার বছর ব্যাপী নজরুল বর্ষ ঘোষণা করেছে।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার স্মরণে এবার আমরা শুনব তার লেখা কবিতা ও গানের যুগলবন্দী।

চোখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগি খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কি আমার রুদ্ধ প্রাণীর পল্লী বাঁধিকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কদলে, আসলো হাসি আসলো কদন, মুক্তি এলো অষ্ট বদন, মুখ ফুটে আজ উক্ষতে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শুষ্ণ হুতাস, সৃষ্টি ছাড়া বুক হতাশ, খুললো সাগর দুল্ল আকাশ, ছুটলো বাতাস গগন ফিটি চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টি যাকে উল্টাতে। আজ তাই দেখি আর বুকে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।

0: চূড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম শিশু পার্ক চালু করেছিলেন ঢাকার শাহবাগে। প্রতিদিন বিকালে সেই পার্কে জমত শত শত শিশুর ভিড়। সেই পার্কে শুটিং হয়েছিল একটি বিখ্যাত গান।
1: কি সেই গান?
0: চলো অরণ্য, আমরা সেই গানটি উপভোগ করি নাচের তালে তালে।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য অনন্য। এখানে বিভিন্ন নৃগোষ্ঠীর বন্ধুরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের সংস্কৃতিকে নানাভাবে ধারণ করছে। এখন আমরা তাদের একটি পরিবেশনা দেখবো।

0: এ পর্যায়ে আমাদের বন্ধুরা পরিবেশন করবে লালনের আধ্যাত্মিক ভাবধারার একটি গান।
1: চলো বন্ধুরা আমার সেই গানটি শুনি।

ধন্যবাদ বন্ধুদের। এবার একটি নৃত্যনাট্য উপভোগ করি, সবার আগে বাংলাদেশ। এতে অংশ নিচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বন্ধুরা।

0: এমন একটি নৃত্যনাট্য উপভোগ করলাম। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আমাদের বন্ধুরা গাইবে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।
1: আমি শিল্পী বন্ধুদের অনুরোধ করছি মঞ্চে এসে গানটি পরিবেশনের জন্য।

0: মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত শ্রোতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ।
1: মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সকল ক্ষুদে শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।
2: শ্রোতা বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পদক 2026 এতক্ষণ বিভিন্ন প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হল এবং মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে থেকে এবং অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন তারা দর্শক সারিতে থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে এই প্রাথমিক শিক্ষা পদক 2026 আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন, শিক্ষামন্ত্রী সভাপতির ভাষণ দেবেন, সেগুলোর প্রস্তুতি চলছে কারণ মঞ্চটি সাংস্কৃতিক পরিবেশনের জন্য খালি করা হয়েছিল এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাকি যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ পর্ব রয়েছে এবং একই সঙ্গে সভাপতির ভাষণ রয়েছে সেইগুলোর জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। আবারও এই আজকে শিশুদের মধ্যে যে আমাদের সকল সম্ভাবনা লুকিয়ে আছে এটি আসলে আমরা প্রথমে দেখতে পেলাম আমাদের স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে দিয়ে, কারণ তিনি বাংলাদেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য প্রথমবারের মতো শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে যোগ্যতরে গড়ে তুলবার যে বিষয়টি তিনি একেবারেই ইতিহাস সৃষ্টি করেছেন বলা যায়, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে নতুন করে চালু করার মধ্য দিয়ে। সেই শিশুরাই কিন্তু আজকে যে নতুন করে শিশুরাই কিন্তু আজকে আমরা দেখেছি জ্ঞানে বিজ্ঞানে অভিনয় সঙ্গীতে চিত্রকলায় তারা কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বিভিন্ন অঙ্গনে এবং সেই ধারাকে অব্যাহত রেখে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষা পদক এবং খেলাধুলার জন্য ইতিমধ্যেই নতুন করে স্পোর্টস চালু করেছেন। আসলে আজকে শিশুটির মধ্যে যে লুকিয়ে আছে আমাদের আগামীর স্বপ্ন এবং সম্ভাবনা, সেই স্বপ্ন এবং সম্ভাবনাগুলোকে যদি আমরা যথাযথভাবে পরিস্ফুটিত করতে চাই এবং একটি উন্নত জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আজকের প্রজন্মকেই আমরা যথাযথভাবে গড়ে তুলতে হবে। এই প্রত্যয় কিন্তু আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে এবং এই ইশতেহারের মধ্য দিয়ে কিন্তু তিনি জনগণের রায় নিয়েছেন এবং জনগণের রায় নিয়েই কিন্তু একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। আজকে প্রাথমিক শিক্ষা পদকে আমরা বাকি অংশের পরিবেশনে যাচ্ছি সরাসরি মঞ্চে।
1: মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয়কে। মঞ্চে আসছেন ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি।
3: সুন্দর একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান চলছে, এর মাঝে বক্তব্য নিশ্চয়ই কোন আনন্দ। আজকের এই অনুষ্ঠানের প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের স্টেট মিনিস্টার ববি হাজ্জাজ, উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং শিক্ষকরা, সুধীমণ্ডলী ডিপ্লোম্যাট এবং আমাদের প্রাণপ্রিয় আমাদের আগামী ভবিষ্যৎ শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সুন্দর পরিবেশে আমরা পুরস্কার বিতরণ করছিলাম। হঠাৎ করে একটি ছোট্ট মেয়ে নাম লিসা, সে এসে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখার ইচ্ছে আমার, অনেক অনেক দিনে ছোট থাকতে দেখার ইচ্ছে আমার, আজকে সেই দিন দিয়ে এলো, খুব খুশি হলাম। এই বলেই সে কান্না শুরু করে দিল। মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাইলেন, লিসা তোমার কি হয়েছে? সে বলল, আমার আব্বা বিএনপি করতেন, সেই কারণে অত্যাচারিত হয়েছি, যার কারণে অত্যাচারিত হয়েছি তার কাছ থেকে আজকে পুরস্কার পেয়েছি, এটি আমার কতটা আনন্দের দিন। এই ছোট্ট ঘটনাটি এখানেই ঘটে গেল। আমরা সেই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে আমরা যেতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই। আর আগামী বাংলাদেশ গড়তে হলে একটি নতুন প্রজন্মকে, নতুন ভাবনাকে, নতুন চিন্তাকে, চেতনাকে নিয়ে কাজে লাগাতে হবে। সেই কাজটি করার নির্দেশ দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি জানি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করে করেছিল, আজকে যে শিশু পার্কের কথা বলা হয়েছে সেটা করেছিল, উনার সময়ে একুশে পদক দেওয়া হয়েছিল, স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল বেগম খাদিজা জিয়ার সময়ে, এই প্রত্যেকটি গুণজনকে সম্মান করার অভিপ্রায় ব্যক্ত হয়েছিল এই জাতীয়তাবাদী দল থেকে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতা বেগম খালেদা জিয়া থেকে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের তরুণ প্রজন্ম, আগামী প্রজন্মকে কত না ভালোবাসেন, কত না তাদের কাছে টেনে নিয়েছেন। আমরা সত্যি আনন্দিত। কয়েকদিন আগে 20 জুন আর্মি স্টেডিয়ামে সারা বাংলাদেশ থেকে এই 22 লক্ষ ক্ষুদে খেলোয়াড় আমাদের প্রাথমিক স্তরে তারা ফুটবল খেলতে এসেছিল, তাদের প্রতিযোগিতা হয়েছিল, ফাইনাল খেলার দিন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আমি দেখেছি সেই দিন তিনি আবারও বলেছেন যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ করা হোক, বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যেন আনন্দ মেলায় ভাসিয়ে দেওয়া যায়, তারা যেন মোবাইল আসক্ত, তারা যেন ড্রাগের আসক্ত থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। তিনি শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে দিয়েছেন, আমরা সেদিকে কাজ করছি। তিনি ওয়ান টিচার ওয়ান ট্যাব সেই ব্যবস্থাটি করছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করছেন, আগামী প্রজন্মকে সত্যিকারে এই শিশুদের থেকে আমরা যেন সত্যিকারে শিক্ষার্থী বের করে নিয়ে আসতে পারি, আমাদের দেশকে গঠন করতে পারি। আমি বক্তব্য না বাড়িয়ে আবারও ধন্যবাদ দিয়ে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, যে প্রত্যয় আপনার রয়েছে, যে নির্দেশনা আপনার রয়েছে, যেভাবে আপনি জাতি গঠন করতে চান, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমাদের মন্ত্রণালয় আমরা সকলকে নিয়ে আপনার এই অভিপ্রায়কে সার্থক করব, এই আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
4: মাননীয় মন্ত্রী, আপনাকে আপনার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধি মণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,

0: বসবেন সবাই, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দ, মেম্বার্স অব ডিপ্লোম্যাটিক কোর এবং উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ওই যে উপরে বসে আছে সব ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন ছোট বন্ধুরা, আমাকে একটু কিছু বলতে হবে। তো তার আগে আমি একটু জানতে চাই, এই যে এতক্ষণ একটা এক ঘন্টা প্রায় আমরা একটা অনুষ্ঠান দেখলাম, তোমাদের বন্ধুরাই পারফর্ম করেছে অনুষ্ঠানগুলা, কেমন লাগলো তোমাদের? অনেক মজা লেগেছে, তোমরা তো করেছো, তোমাদের তো মজা লাগবেই। আর যারা উপরে দেখেছে তোমাদের কেমন লাগলো? তোমরা কি চাও এরকম আরো অনুষ্ঠান করতে? ভেরি গুড, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো যাতে আরো বেশি এরকম অনুষ্ঠান করা যায়। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আজকে এখানে শিক্ষকবৃন্দই বেশি আছেন খুব সম্ভবত, আমি যতটুকু ধারণা করতে পারছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষকবৃন্দ আছেন। আজকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনুষ্ঠানটি, এই যে অনুষ্ঠান স্থলটি, এটার নাম হয়েছে চীন মৈত্রী সেন্টার, বাট আমার কাছে মনে হয়েছে এটার ভেতরে আসার পরে এবং এসেই যখন প্রথমে বৃক্ষরোপণ করলাম, সাথে সামনে একটা মনিটর ছিল, সেই মনিটরে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করছিল বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং যতটুকু জানতে পেরেছি প্রায় 200,000 বৃক্ষ আজকে এখানে রোপণ করেছে সারা বাংলাদেশে, প্রায় 200,000। এটা যেমন একটি বিষয়, তারপরে আসলাম প্রায় সবগুলো জেলা থেকে, প্রায় 64টি জেলা, সবগুলো জেলা থেকে এক একটি করে স্টল ছিল, এবং সেই স্টলগুলোতে দেখলাম আমাদের বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা প্রাইমারি স্কুলের এবং সাথে টিচাররা কি সুন্দরভাবে স্টলটি সাজিয়েছেন, কে কিভাবে কার স্কুলে কি করছেন, তারা তাদের স্কুলটা কিভাবে চালাচ্ছে, কি কি উদ্যোগ নিয়েছে, কি কি কাজ করছে, সবকিছু খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে, তারা বিভিন্ন জিনিস তৈরি করছে বাচ্চারা, সেগুলো তারা ফুটিয়ে তুলেছে। তারপরে এখানে আসলাম, এখানে বিভিন্ন রকম আমরা গান শুনলাম, আমাদের ছোট বন্ধুদের কবিতা আবৃত্তি শুনলাম, নাচ দেখলাম, বিভিন্ন রকম ডিবেট দেখলাম, আমরা বিভিন্ন রকম পারফরমেন্স দেখলাম। পুরো জিনিসটা আমার কাছে মনে হয়েছে একটি কারখানার ভিতরে আমি ঢুকেছি, যেই কারখানাতে তৈরি হয় বাংলাদেশের কারিগর, আগামী দিনের বাংলাদেশ যারা গড়বে, আগামী দিনের বাংলাদেশ যারা তৈরি করবে, সেই কারিগর তৈরির কারখানাতে মনে হয় আমি আজকে এসে দেখলাম। আজকে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমরা যারা এতদিন বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের দেশকে গড়তে, আজকে এর মধ্যে আরো কয়েকটি অনুষ্ঠান আমি দেখেছি কিছুদিন আগে, 20 জুন খুব সম্ভবত আর্মি স্টেডিয়ামে, তোমরা যারা আছো প্রাথমিক বিদ্যালয় থেকে এসছো, তোমাদের অন্য বন্ধুরা প্রায় 22,00,000 বন্ধুরা এখানে, বিভিন্ন টিচার আছেন প্রাথমিক বিদ্যালয়ে, আপনারাও নিশ্চয়ই ওয়াকিফল আছেন, এই ব্যাপারটা জানেন যে বাচ্চারা খেলাধুলো অংশগ্রহণ, ফুটবল ম্যাচ ছিল এবং প্রায় সারা বাংলাদেশের 22,00,000 বাচ্চারা খেলেছে, সেই অনুষ্ঠানে আমি ছিলাম, মানে যখন ফাইনালটা হয়েছে আর্মি স্টেডিয়ামে। এর বাইরে এই চীন মৈত্রী এখানে হলেই কিছুদিন আগে ইনোভেশন একটা প্রোগ্রাম হয়েছে, সায়েন্স ফেয়ার টাইপের, সেখানেও হাজার হাজার বাচ্চারা সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছিল। আর আজকে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে সত্যি একটু হয়তো আমাদের বেগ পেতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যে কারিগরদের লাগে, সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। সম্মানিত উপস্থিতবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার বন্ধুরা, তোমাদের সাথে, আপনাদের সকলের সাথে আমি আমার দু একটি বিষয় একটু আলোচনা করতে চাই। নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে অবগত আছেন যে আমরা সরকার গঠনের আগে আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে প্রাইমারি শিক্ষাটা, সকল সময় আমি বলেছি প্রাইমারি বিদ্যালয়, প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে ভালো কিছু। এবং সেই জন্যই আমরা চাইছি সেখানে লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে ওখানে ইনক্লুড করার জন্য, যা আমি আজকে স্টলগুলো প্রত্যেকটা স্টলে হয়তো এক পিঞ্চ করে আমি ছিলাম, কিন্তু প্রত্যেকটা স্টলে আমি চেষ্টা করেছি বাচ্চাদের কথা শোনার জন্য, শিক্ষকদের বক্তব্য শোনার জন্য। আমি সেখানে দেখেছি যে এরই ভিতরে শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে অলমোস্ট সবগুলো স্টলে আমি দেখেছি, যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে দেখেছি লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে মোটামুটিভাবে ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন এর ভিতরে। আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে চেষ্টা করব অর্গানাইজ করে নিয়ে আসতে। যে সকল স্কুল এর মধ্যে শুরু করে ফেলেছেন, কেউ কি এসেছেন, এখানে অনেকেই হয়তো আসতে পারেননি, সকলকে যারা এসেছেন তাদের মাধ্যমে, মিডিয়ার আছে এখানে, মিডিয়ার মাধ্যমে আমি সকল বাংলাদেশের সকল স্কুলকে আমি ধন্যবাদ জানাই এই প্রসেসটা শুরু করার জন্য। একটি বিষয়ে আজকে এখানে শিক্ষক যারা উপস্থিত আছেন, শিক্ষকের বাইরেও শিক্ষক টিচার যারা উপস্থিত আছেন তাদের বাইরেও অনেকে এখানে নিশ্চয়ই গার্জিয়ান আছেন, সবাইকে লক্ষ্য করে একটি বক্তব্য, একটি কথা আমি উল্লেখ, একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে দেখুন আমার মনে হয় একটি স্কুলে দেখলাম যে তারা খুব সুন্দর একটি জিনিস করেছে, লাইট, আমাদের যেরকম ট্রাফিক লাইট থাকে লাল হলুদ এবং সবুজ ট্রাফিক লাইট থাকে, ওরকম স্কুলের মধ্যে বোধহয় ট্রাফিক লাইট করেছে, এবং ওই ট্রাফিক লাইটের মাধ্যমে তারা বোধহয় ওইটা কন্ট্রোল করে, তারা তখন ক্লাসে ঢুকে যায় যে কখন ক্লাসে ঢুকতে হবে কখন না, খুব সুন্দর একটি সিস্টেম। কিন্তু এইরকম জিনিসগুলো অর্থাৎ রাস্তায় চলার সময় লাল দেখলে থামতে হবে, রাস্তায় চলার সময় সবুজ দেখলে যেতে হবে, হলুদ দেখলে থামার প্রস্তুতি নিতে হবে, এই যে এই বিষয়গুলো, এই শিক্ষাটি, আমি মনে করি এই শিক্ষাটি শুধুমাত্র প্রাথমিক টিচার যারা আছেন তারাই একমাত্র এটি বাচ্চাদের মনের মধ্যে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আমি যে এই জিনিসটি বলতে চাচ্ছি এই উদাহরণটি দিয়ে, যে আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালু বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুজ শিক্ষা থাকে তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুজগুলো আছে, পারিবারিক ভ্যালুজ বলেন, সামাজিক ভ্যালুজ বলেন, ধর্মীয় ভ্যালুজ বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আজকে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইবো যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুজগুলো, পারিবারিক সামাজিক যে ভ্যালুজগুলো আছে আমাদের, এই ভ্যালুজগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দিই। আমি আরেকটি জিনিস মনে করি যে শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে, আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ, আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে উঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। অবশ্যই খেলাধুলাটা অবশ্যই থাকতে হবে। আমি মাঝে মাঝে যোগ করে বলি যে বাচ্চাদেরকে দেখবেন বিভিন্ন সময় আমার সাথে যখন বাচ্চাদের দেখা হয় আমি তাদেরকে পড়ালেখার কথা হয়তো বলি কিন্তু বেশি করে আমি বলি তাদেরকে খেলাধুলা করতে। কারণটা হচ্ছে এটার পিছনে একটি কারণ আছে, ডিটেল আমি অতভাবে বলতে পারবো না যতটুকু আমি বুঝি এবং আমরা জিনিসটা সবাই জানি। আমরা যখন খেলাধুলা করব, দৌড়াদৌড়ি করব, স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে, আমরা শ্বাস নিব এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন যখন বেশি যাবে রক্ত চলাচলটা আমাদের ব্রেইনের মধ্যে হয়ে যাবে এবং ব্রেইনের মধ্যে যখন যাবে ব্রেইনটা মোর এফেক্টিভ হবে, যখন সে মোর অক্সিজেন পাবে। সেই জন্য আমি বলি যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয় তাদেরকে অবশ্যই খেলাধুলা কালচার এইসব ইভেন্টে তাদেরকে আরো বেশি পার্টিসিপেট করাতে হবে। আজকে প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, একটা ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 200,000 বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে উপরে যারা আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলে বসে গল্প করতে পারবে, গাছতলে বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে, এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। আরেকটি বিষয়, এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন, এর বাইরেও যারা গার্জিয়ান আছেন, একটি বিষয় আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, সবার জানা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওনার টার্মগুলোতে উনি যেটা করেছেন, আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ফ্রি করেছিলেন, মেয়েরা যাতে বিনা টাকায়, যাতে বিনা অর্থে যাতে পড়ালেখা করতে পারে। আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, ছোট বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেক বন্ধু আছে, যেমন আমি একটা 2-3 স্টলে আমি একটা জিনিস দেখেছি যে তোমাদের স্কুলগুলোতে তোমরা একটা কর্নার করেছো, যেই কর্নারে তোমরা একটা ব্যাংকের মতন রেখেছো, যে যতটুকু পারো তোমরা সেখানে কন্ট্রিবিউট করো এবং তারপরে 3 মাস পরপর মনে হয় তোমরা সেটা ওপেন করো। তোমাদের যে সকল বন্ধুরা নতুন কাপড় কিনতে পায় না, তারা সেখান থেকে নিয়ে সেটা কাপড় কিনে, তাই না? তোমরা কে কে জানি করেছো না এরকম? কোনো কোনো স্কুলে আমি দেখেছি এরকম, ওটাকে কি জানি একটা নাম দিয়েছে ওরা, ভালো কাজের, হ্যাঁ রাইট, ভালো কাজের বক্স এরকম একটা নাম দিয়েছ। তো আমরাও তোমাদের সেই সকল বন্ধুরা যারা, সবাই তো আর নতুন, অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পারে না, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকল শ্রোতৃবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাল্লাহ। আমরা এর মধ্যে দেখেছি মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আমরা দেখেছি এর মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন কারণে, আবহাওয়াগত কারণে, বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে উঠে না। আমরা এটার উপরে কাজ করছি, আমরা আশা করছি দ্রুতই এই ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য একটি বিষয় আছে, আমরা আপনারা যাতে, আমি প্রথমেই বলেছি যে স্বাভাবিকভাবে আমরা জানি যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যত বেশি ট্রেনিং করে তারা তত এক্সপার্ট হয়, তত তারা পারদর্শী হয় তাদের কাজের ক্ষেত্রে। ঠিক সেক্ষেত্রে সেভাবে আমরা মনে করি যে আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায় সেটির ব্যাপারেও আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারব। এবার আমি আমার একটি চিন্তা আপনাদের সকলের সাথে, ছোট বন্ধুরা মন দিয়ে শুনবে, একটা কথা কিন্তু বলবো আমি এবার। শিক্ষকবৃন্দ আছেন এখানে, সকল উপস্থিতি আছেন, উপস্থিতিবৃন্দ আছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা বা দেখছেন, আমি আমার একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা আজকে এখানে অনুষ্ঠানের শুরুতে সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে আমরা, প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। কেন রোপণ করা প্রয়োজন, বৃক্ষের সংখ্যা বাড়ানো কেন প্রয়োজন, এটি কম বেশি আপনাদের ধারণা আছে, আমি সেই ডিটেল বিষয়টিতে যাচ্ছি না আলোচনায়। একটি চিন্তা আছে আমার মধ্যে, সেটি হচ্ছে যে দেখুন, প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্নভাবেও দেখি যে প্রকৃতির অংশ শুধু গাছপালা না, আমরাও প্রকৃতির অংশ মানুষ হিসেবে, কিন্তু গাছপালা বা মানুষ বলেন এর বাইরেও প্রকৃতির অংশ আছে, বিভিন্ন পশু পাখি বলেন, এগুলো আমাদের প্রকৃতির অংশ। এবং আল্লাহ তাআলা এই পশু পাখি সবকিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে, আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইসব পশুকে। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে অনেকেই আছে যারা পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমার একটা, আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক, আমি যদি বলতে যাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে, সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সবকিছুর জন্য, আরো একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরো মায়া মমতা বৃদ্ধি পাবে। আমি যেটি চিন্তা করেছি এটা এখন আমরা ফাইনাল করিনি, আমি এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্ট্রির 2 মন্ত্রী আছেন, অ্যাডভাইজার সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন, আমার মনে আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে স্কুলগুলোতে যদি 3-4 জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি, মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। আসুন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। আজকে সেই কারিগরদেরকে যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা, সেই সহযোগিতা, সেই সাহায্য চেয়ে শিক্ষকদের কাছে, সেই সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিশুদের জন্য যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি দক্ষ, মানবিক এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান দিক নির্দেশনা আমাদের পথ চলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে।
2: শ্রোতা বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পদক 2026-এ যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ইভেন্টে পদক পেল তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সঙ্গে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে প্রাথমিক শিক্ষা পদক 2026-এ সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আওয়াল ও মাহমুদ।

0: Midday Feels.
1: Hello, Dhaka. সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আমি আরজি রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন। কিছুটা লেট হয়ে গেল লিসেনার্স, 2:05 বরাবর 2:00 আসতে পারলাম না। যাই হোক, চলে এসেছি এখন, নো ওরিজ, একদম বিকাল 5টা পর্যন্ত আছি, জমিয়ে কিন্তু আজকে আমরা আড্ডা দিব, গল্প করব। তাছাড়া লিসেনার্স, আজকে কিন্তু মিড ডে ফিল্ডের, আমাদের এই মিড ডে ফিল্ডের মাঝে কিন্তু অবশ্যই দুজন গেস্টও থাকছেন, যেখানে কিনা আমরা খুদে বন্ধুদের জন্য একটা মজার বিষয়, একটা মজার ইভেন্ট নিয়ে কিন্তু আমরা গল্প করবো, আড্ডা দিব। ইভেন আপনারা কিন্তু আমাদেরকে হচ্ছে লাইভেও পেয়ে যাবেন। সো কখন লাইভে আসছি, কখন থাকছি, সবটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে একদম শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত বলতে মানে একদম যেহেতু শুরু থেকে আছি বা শুরু থেকে সবাই যুক্ত হয়ে যাচ্ছেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। তো আশা করছি লিসেনার্স অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর শুরুর মুহূর্তে একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমাকে শুনতে পারবেন এবং আমাকে লিখতেও পারবেন, আমার সাথে কানেক্টেড হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে লিসেনার্স, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে লিসেনার্স, সো পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন তাহলেই কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বারে মেসেজ করতে পারবেন, 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে লিসেনার্স, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন রিদমকে, শুনতে পারবেন মিড ডে ফিলস, আর শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সো লিসেনার্স, আশা করছি গল্প, গান, আড্ডা আর এই সুন্দর দুপুরটা মিস করা যাবে না কোনোভাবেই, অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এবং আর যেটা বলছিলাম যে যেহেতু আমাদের একটা লাইভও আছে, সেই লাইভটাও কিন্তু অবশ্যই এনজয় করতে হবে। সো আশা করছি সেটা জানার জন্য হলেও কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমি বিস্তারিত অবশ্যই বলবো। খুবই সুন্দর একটা দুপুর, মোটামুটি বৃষ্টি বাদলের যেই একটা প্রবণতা ছিল সেটা কিন্তু খুবই কমে গেছে, এবং গত দুই দিন যাবত, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু আমরা একটা রোদের আনাগোনা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আশা করছি অবশ্যই দুপুরটা, পুরো দুপুরটা এনজয় করবেন সবাই। আর আরেকটা কথা যদি বলি, যে রাতের ফ্রান্স আর স্পেনের খেলা, সো গতকাল আসলে যেটা বলে গিয়েছিলাম সেটাই হয়েছে। মোটামুটি আমি বলেছিলাম যে স্পেনের কিন্তু আসলে জেতার একটা পসিবিলিটি আছে, অ্যান্ড দেখতে দেখতে কিন্তু স্পেন খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে কিন্তু 2-0 গোলে কিন্তু জিতে গেছে, এবং তারা কিন্তু FIFA 2026 এর ফাইনালে পৌঁছে গেছে। সো এই বিষয় নিয়েও আমরা গল্প করবো, এই বিষয় নিয়েও আড্ডা দিব। আমরা এখন একটা গানে চলে যাব, গান দিয়ে আজকের দুপুরটা শুরু করব, আর অবশ্যই আশা করছি যে শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। তো এখন আমরা কি গান শুনতে পারি, যেহেতু আমার মনে হয় যে স্পেন আসলে এত সুন্দর একটা ম্যাচ অ্যাচিভ করেছে এবং তারা ফাইনালে পৌঁছে গিয়েছে, আমার মনে হয় ফিফার গান দিয়ে আজকের দুপুরটা শুরু করা উচিত লিসেনার্স। এখন আমরা শাকিরা আর বার্নাবয়ের করা দায় দায় গানটা শুনবো। হ্যাঁ, খুব সুন্দর একটা গান কিন্তু করা হয়েছে এই FIFA 2026 এর জন্য। সো এত কথা না বাড়ি এখন সোজা গানে চলে যাচ্ছি, গান দিয়ে দুপুরটা শুরু করছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, অ্যান্ড লিসেনার্স অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Destination, Ag Station.
1: Midday, Midday Field.
2: Hello, listeners. Welcome back again. This is RG Rhythm here. Apne shunchen apnader pochonder station. Dhaka FM 90.4. Ami Rhythm kintu dupur 2ta baje hazir hoye gechi apnader pochonder onusthan bhalobashar onusthan midday feels niye. And asha korchi obosshoi shobai jukto hoye gechen. Ami kintu dekhte parchi already shobai jukto hoye geche. Shobai kintu amake message korche. Shobai WhatsApp e message korche. Number e message korche. Facebook এর কমেন্ট সেকশনেও কিন্তু আমার ভালোবাসার বন্ধু-বান্ধবদেরকে কিন্তু দেখা যাচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরুর এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আমার সাথে এবং যুক্ত আছেন ঢাকা এফএম 90.4 এর সাথে সো লিসেনার্স তখন যেটা বলছিলাম আজকে কিন্তু বেশ

আড্ডা হবে, জমিয়ে আমরা গল্প করব, আড্ডা দিব। তাছাড়া কিন্তু আমাদের খুদে বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য কিন্তু আজকে আমাদের সুন্দর একটা লাইভ আছে, যেখানে হচ্ছে আমরা সুন্দর একটা খুদে বন্ধুদের অর্থাৎ ছোটদের একটা অ্যাওয়ার্ড শো নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করব, আমরা আড্ডা দিব। সো অবশ্যই সেই আড্ডাটা কখন হতে যাচ্ছে, কখন হবে সেটা জানার জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে হবে, এবং যুক্ত থাকতে হবে ঢাকা এফএম 90.4 এর সাথে। লিসেনার্স, মোস্ট প্রবলি আমরা 3টা বাজে ফেসবুক লাইভে চলে আসব, এবং সেখানে কিন্তু হচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন সেই জমজমাট আড্ডায়। যাই হোক লিসেনার্স, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আব্দুল আজিজ শাহ যুক্ত হয়ে গেছেন কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে আছেন উম্মের রায়হান ভাইয়া উপস্থিত, থ্যাংক ইউ সো মাচ। নাম্বারেও কিন্তু দেখা যাচ্ছে বাবারে অনেকেই চলে এসেছে সবাই। আসলে এই শুরুর মুহূর্তে যখন আমার বন্ধু বান্ধবরা যখন সবাই চলে আসেন, মানে খুব ভালো লাগে যখন দেখি যে হ্যাঁ ঠিক আছে আমার আগে আমার ফ্রেন্ডে চলে এসেছে, যাক বেশ। লিসেনার্স, তখন বলছিলাম শোটা শুরু করার টাইমে তখন বলছিলাম যে বাইরে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার, অ্যান্ড 2 দিন হলো হচ্ছে বৃষ্টি বাদলের দেখা নেই, মানে গতকাল থেকে কিন্তু রোদের একটা আনাগোনা ছিল, এবং আমি তখনও বলছিলাম যে বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ, বাট আনফর্চুনেটলি কিছুক্ষণের মধ্যে, মানে লাইক কিছুক্ষণের মধ্যেই কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে হয়তো বা একটা ঝুম বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়। সো আশা করছি আসলে ওয়েদার যেটাই হোক পুরো দুপুর জুড়ে আমরা আড্ডা দিব, পুরো দুপুর জুড়ে আমরা গল্প করবো, এটা হচ্ছে আমাদের মেইন কথা। মানে মিড ডে ফেজ নিয়ে আছি এবং আড্ডা হবে না সেটা তো আর কখনো হবে না। সো আমরা আছি, আমরা আড্ডা দিব, গল্প করবো, সুন্দর সুন্দর গান শুনবো, এবং ফেসবুক লাইভে আসলে তো অবশ্যই দেখা হচ্ছে সবার সাথে, এখন তো সবাই শুনছেন, তখন হয়তো বা সবাই দেখতেও পারবেন আর কি। যাই হোক, আরো অনেকেই কিন্তু যুক্ত আছে। শুভ দুপুর মিষ্টি ভাইয়া, জানো আজকে সূর্য মামা রাগ করেছে তাই খুব গরম দিচ্ছে সিলেট থেকে হালিমা। আচ্ছা, এই ব্যাপারটা আমিও ভেবেছিলাম যে সূর্য মামা বেশ রাগ করে আছে, তবে সূর্য মামা হঠাৎ করে রাগের থেকে যে আবার কি হলো বুঝলাম না, এখন দেখি আবার যে ঝুমিয়ে বৃষ্টি আসার কিন্তু একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরে আরো অনেকে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু চলে এসেছে। রিদম ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখা যাচ্ছে আমার সাথে ফারিয়া যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর চট্টগ্রামের লাস্ট আপডেট কি আমাকে একটু জানাবেন ফারিয়া। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং মোটামুটি হয়তোবা যে বন্যার যেই ব্যাপারটা ছিল সেখান থেকে হয়তোবা আপনারা কাটিয়ে উঠতে পারছেন। সো আশা করছি সেই ব্যাপারটা আমাকে জানাবেন চট্টগ্রামে যারা আছেন। তাছাড়া অবশ্য জান্নাতুল হীরাও কিন্তু যুক্ত হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছি আর যে তোমাকে শোনার প্রথম দিন তোমার কণ্ঠ শুনে ভালো লাগে, এভাবে পুরো 1 সপ্তাহ তোমায় শুনেছি, ভেবেছি আমি যদি তোমার মেসেজ দেই তুমি যদি না পড়ো, শেষ মেসেজ দিলাম আর অপেক্ষা করলাম তোমার, তুমি কখন আসবে তোমায় শুনতে পারবো, এতদিন পরেও শুধু তোমার অপেক্ষাই করি। বেশ, অনেক অনেক ধন্যবাদ জিনিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং যে ব্যাপারটা বললেন আমি আছি, সবসময় আছি, আমার বন্ধু বান্ধব যারা আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, সবসময় আমি আছি, সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। যাই হোক লিসেনার্স, একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে আমাদের জন্য, ঈশান মজুমদার আর শুভেন্দু দাসের করা, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হ্যাঁ লিসেনার্স, গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: KFM 90.4
1: Çağrı
0: Deşi Şabaklatı
2: Midday Midday Feel.
3: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু আবারও চলে এলো আপনাদের মাঝে। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম দুপুর 2টা বাজেই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আসলে সময়টা খুব জলদি চলে যাচ্ছে, আজকে কেমন যেন মনে হচ্ছে। আর তখন যেটা বলছিলাম যে বলতে বলতে মানে চোখের পলকে হঠাৎ করে কিন্তু একটা ঝুম বৃষ্টি হয়ে গেল, মানে আসলে বুঝতেই পারলাম না যে বৃষ্টিটা হঠাৎ করে কোত্থেকে চলে এলো। কারণ আমি ঢোকার আগেও, মানে অর্থাৎ আপনাদের এখানে যখন আসছিলাম শো শুরু করার আগেও, কিন্তু দেখলাম যে বেশ রোদ বাহিরে, বাট আনফর্চুনেটলি কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা চলে এসেছে। যাই হোক, খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু এখন, মানে হঠাৎ করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তবে ওয়েদারটা কিন্তু মানে বেশ ভালো লাগছে এখন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। লিসেনার্স অনেকেই যুক্ত হয়ে গেছে, চলেন একটু ফেসবুকের কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। অমৃত দাদা চলে এসেছে দেখা যাচ্ছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ মানে দুপুরটা শুভই ছিল, তবে এখন আনফর্চুনেটলি এটা শুভ বৃষ্টি ভেজা দুপুর হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে ওয়াসিমুল রাফিন আছেন আমার সাথে, সেই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু শামিম ভাই যুক্ত হয়েছেন, ওয়াও থ্যাংক ইউ যুক্ত হয়ে যাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে অনেকেই চলে এসেছে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আমরা সিলেট থেকে নাদিয়া অ্যান্ড সালমা যুক্ত হয়ে গেলাম অনেকদিন পরে আপনার সাথে। কেমন আছেন ভাইয়া, দিনকাল কেমন যাচ্ছে আপনার? আমাদের আগের মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল তাই অনেকদিন আপনাকে মেসেজ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তবে খুব মিস করেছি ঢাকা এফ এমকে। আপনি তো এতদিন আমাদের মনে রাখেননি, আমাদের ভুলেই গিয়েছেন রিদম ভাই, তাই না? না না, ব্যাপারটা আসলে এরকম কিছুই না, ভুলাভুলির ব্যাপার। আমি আসলে এই ব্যাপারটাকে মানে কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না বা সাপোর্ট করি না, কজ যে একবার রিদমের ফ্রেন্ড হয়ে গেছে সে সবসময় রিদমের ফ্রেন্ড হয়েই থাকবে, এটাই ট্রু। যাই হোক, নাম্বারও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে, চলেন দেখে আসি নাম্বারে এখন কে কে আছে আমার সাথে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে। ওকে ভাইয়া, তুমি কি বাসা থেকে আসার সময় মিষ্টি খেয়ে আসো? তোমার কথাগুলো দিন দিন আরও সুইট হচ্ছে, তোমার কথার মাঝে হারিয়ে যাওয়ার মতো বিষয় আছে, তাই নাকি জান্নাতুল হীরা? থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য। এবং না, মিষ্টি খেয়ে আসি না, বাট আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার আম্মুকে দেখে আসি, যার কারণে হয়তো এত মিষ্টি মিষ্টি কথা আমার মুখে থাকে সবসময়। দাদা ভাই কেমন আছেন? মাঝে মধ্যে মেসেজ করতে পারি না, শরীর খারাপ থাকে, নয়তো ফোনে টাকা থাকে না। দাদা ভাই, আজ আপনাকে একটা ছেলে আর একটা মেয়ে এদের ভালোবাসার কাহিনী বলি। জানেন, ছেলেটা একটা কাজে মেয়েটির গ্রামে গিয়েছিল আর সেখানেই এক দেখাতে সে মেয়েটির প্রেমে পড়ে যায়। এখানেই শেষ নয় শ্রীতা। হ্যাঁ, গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছে, শুনতে চাই শ্রীতা। আশা করছি অবশ্যই বাকি ঘটনা আমরা শুনবো, বাকি ঘটনা আমরা আমাদের ফ্রেন্ড যারা আছে সবাই শুনবে। রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, একবার রোদ একবার বৃষ্টি এখানে। হ্যাঁ, আসলে বুঝতে পারছি না ওয়েদারটা যে কি হবে। তারপর দেখা যাচ্ছে সানিম যুক্ত হয়ে গেছে কিন্তু আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ সানিম শুরুর মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু আছে হিমাদ্রি, ম্যাথ করছি আর তোমাকে শুনছি রংপুর থেকে। যাই, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা শুনছেন, এত ব্যস্ততার মধ্যে সবাই যুক্ত আছেন, লিখছেন, মেসেজ করছেন, ভালো লাগছে খুব। যাই হোক, আমরা হয়তোবা 3টার দিকে কিন্তু একটা লাইভে চলে আসবো, ফেসবুক লাইভে। সো যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হতে চান, খুব ইজিলি যুক্ত হতে পারবেন facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাবেন। এবং সেখানে কিন্তু আমাদের খুদে বন্ধু বান্ধব যারা আছেন সবার জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং ইভেন্ট আমরা গল্প করবো, সেখানে কিন্তু আমরা আড্ডা দিব। তো যাই হোক, খুব জলদি আবার ফিরে আসছি, এখন একটা গানে চলে যাব, মোহন শরীফের নডর অ্যালবামের যন্ত্রণা গানটা। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Nation, X Station.
1: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান শ্রদ্ধায়, স্মরণে, আমাদের হৃদয়ে।
2: Light a point 4 FM.

0: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. আপনারা কিন্তু শুনছিলেন আপনাদের পছন্দের অনুষ্ঠান Midday Fields. Listeners, Midday Fields নিয়ে কিন্তু হাজির ছিলাম আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ সেই দুপুর 2টা থেকে। এবং আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের বিশেষ একটা আড্ডা আছে, যেখানে কিনা আমরা খুদে বন্ধুদের জন্য, অর্থাৎ আমাদের খুদে ফ্রেন্ড যারা আছে তাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটা ইভেন্ট নিয়ে এসেছি। এবং সেই ইভেন্টের ব্যাপারে কিন্তু আজকে আমরা গল্প করব, সেই ইভেন্ট নিয়ে আমরা আড্ডা দিব, সেই ইভেন্টের ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত জানব। আর লিসেনার্স, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইভে আমাদের সাথে কিন্তু দুজন গেস্ট অলরেডি চলে এসেছে। অ্যান্ড আমি যদি এখনই এই মুহূর্তে একটু বলে দিই, খুব ইজিলি কিন্তু লিসেনার্স আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং আমাকে কিন্তু এখন দেখতেও পারছেন, আমাকে রেডিওতে শুনতেও পারছেন, পাশাপাশি কিন্তু আমাকে এখন ফেসবুকে দেখতেও পারছেন। সো আমাকে ফেসবুকে দেখার জন্য যেটা করতে হবে, বা আমার সাথে যুক্ত হওয়ার জন্য, বা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে লিসেনার্স, facebook.com/ilovethakafm। সেখানে যদি চলে আসেন লিসেনার্স, অবশ্যই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। এবং আমাদের সাথে আজকে যেই দুজন গেস্ট আছে, আমরা কিন্তু গল্প করব, আমরা আড্ডা দিব, এবং হচ্ছে আমরা যে ইভেন্টটা আছে জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন টু, এই সুন্দর যেই একটা যে নামটা বললাম, এই এত ইন্টারেস্টিং একটা ইভেন্ট নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো যাই হোক, আমি আসলে আমাদের এই আড্ডায় যাওয়ার আগে, বা হচ্ছে আমাদের এই ইভেন্টের ব্যাপারে গল্প করার আগে, আমি একটা বিষয় ছোট করে একটু বলতে চাই। সেটা হচ্ছে ভাইয়া, ফিফা কিন্তু চলছে। সো গতকালকে রাতে কিন্তু হচ্ছে স্পেন কিন্তু দুর্দান্তভাবে একটা ম্যাচ জিতে গেল এবং হচ্ছে দেখতে দেখতে কিন্তু ফাইনাল, অর্থাৎ ফিফা 2026 এর ফাইনালে কিন্তু অবস্থান করছে স্পেন। যাই হোক, আজকে আবার আর্জেন্টিনার খেলা আছে এবং সেই আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যাই হোক, আচ্ছা, খেলা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমরা আড্ডা দিব অবশ্যই। তবে এখন আমার মনে হয় যেটা হচ্ছে আমাদের যে গেস্ট আছে যে দুজন, এরা কারা, এদের পরিচয়টা কিন্তু আগে আমাদের অবশ্যই জানা উচিত। প্রথমেই আমি যদি বলি, আমাদের সাথে আছেন তাওহিদুল ইসলাম ভাইয়া, আমাদের টুইম্বলের সিওও। দেন আমাদের সাথে আছেন কিন্তু আসিফ ভাই, যিনি হচ্ছেন টুইম্বলের সিটিও, রাইট? থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা ঢাকা FM 90.4 এ চলে আসার জন্য। এবং বরাবরের মতোই আসলে ঢাকা FM 90.4 সবসময় চেষ্টা করে হচ্ছে ইউথ জেনারেশন যারা আছে তাদের যেই ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, বা তাদের যেই ইভেন্টগুলো আছে, বা তাদের এই যে প্রতিভা, বা তাদের এই যে ট্যালেন্টগুলোকে সামনে আনার জন্য যে উদ্যোগগুলো, সেগুলোকে কিন্তু ঢাকা FM 90.4 সবসময় কিন্তু হচ্ছে মোস্ট ওয়েলকাম জানায়। আমরা সবসময় ইউথদের পাশে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। সো আমরা এই ব্যাপারটা নিয়ে আরও জানবো, যেই আমি ফার্স্টে যেটা বললাম যে ইভেন্টের নামটা হচ্ছে কিন্তু জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন টু, অর্থাৎ সিজন ওয়ান কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সাকসেসফুলি হয়েছে, আই হোপ। সো আমরা এই ব্যাপারটা নিয়ে, যেই সেকেন্ড যে সিজনটা, সেটা নিয়ে আমরা গল্প করবো, সেটা নিয়ে আমরা আড্ডা দিব। তো আমি শুরুতে একটু চলে যাবো আসিফ ভাইয়ের কাছে। সো আসিফ ভাই, কি অবস্থা? যাক, থ্যাংক ইউ সো মাচ। আসিফ ভাই কি করছেন এখন বর্তমানে?
1: বর্তমানে আমি হচ্ছে টিম বলের সাথে আছি, চিফ টেকনোলজি অফিসার হিসেবে। সো আর এমনিতেই পড়াশোনা শেষ, ডান পাশাপাশি বিজনেস।
0: আচ্ছা, পড়াশোনা কোথেকে করেছিলেন ভাই?
1: পড়াশোনা কমপ্লিট করেছি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
0: আচ্ছা আচ্ছা, ড্যাফোডিল, ড্যাফোডিল নামটা শুনলেই প্রথমে মাথায় চলে আসে কিন্তু ফিফা। কহো যে ড্যাফোডিল কিন্তু এবার হচ্ছে খুব দুর্দান্ত ভাবে কিন্তু ফিফাকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং প্রতিটা ম্যাচ কিন্তু তারা দেখাচ্ছে। যাই হোক, আসলে ঘুরে ফিরে খেলার উন্মাদনা এতটাই ভিতরে জমে আছে যে ঘুরে ফিরে মানে আমি বারবার খেলায় চলে যাচ্ছি। আমরা খেলা নিয়ে গল্প করবো লিসেনার্স, খেলা নিয়ে অবশ্যই গল্প করবো। সো আমি দর্শকদের উদ্দেশ্যে আরও একবার একটু বলতে চাই যে আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। সবাই কিন্তু এখন আমাকে রেডিওতে শুনতে পারছেন, তাছাড়া যারা আমাকে দেখতে চাচ্ছেন বা আমাদের সাথে লাইভ আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাচ্ছেন এবং লাইভের কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লাইভে কিন্তু মোটামুটি আমাদের কিছু ফ্রেন্ড কিন্তু চলে এসেছে। যাই হোক, সবার কমেন্টই পড়বো, সবার সাথে আড্ডা দিব। আচ্ছা, সো তাওহিদুল ভাই, এই যে আপনাদের যে ইভেন্টটা বাই টুইম্বল, যে কি জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন টু, সো এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা মূলত কি নিয়ে, এই ব্যাপারটা একটু আমাকে বলে।
1: থ্যাংক ইউ, খুব ভালো লাগতেছে। আমাদের আয়োজিত জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন টু, সেটা হচ্ছে বেসিক্যালি সারা বাংলাদেশ থেকে যারা শিশুদের বিভিন্ন ট্যালেন্টকে আমরা 12টা ক্যাটাগরিতে বাছাই করার মাধ্যমে আমরা 36 জনকে নমিনেট করে সেখান থেকে আমরা 12 জনকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি আর কি।
0: আচ্ছা আচ্ছা, খুদে বন্ধু বলতে এখানে হচ্ছে আন্ডার 18, তাই তো? ওকে, নাইস নাইস। সো আপনাদের টোটাল নমিনেশন হচ্ছে 36টা, এর ভিতরে কজন যাবে বললেন?
1: 12 জনকে আমরা ফাইনাল
2: 12টি ক্যাটাগরিতে একজন করে অ্যাওয়ার্ড দেওয়া
0: হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্যাটাগরি গুলো আমি একটু জানতে চাচ্ছি, আমি আসিফ ভাইয়ের কাছে একটু চলে যাব।
2: ওকে, বেসিক্যালি আমাদের বয়সসীমা হচ্ছে 12 থেকে 18, এবং এখানে দুইটা ইন্টারেস্টিং জিনিস আছে। 12 থেকে 18 মধ্যে যারা এই ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে কাজ করছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর যারা এই 12 থেকে 18 বছর বয়সীদের এরকম ক্রিয়েটিভ এবং ভালো আইডিয়া নিয়ে কাজ করতে চায়, আই মিন অর্গানাইজার, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে স্পোর্টস, তারপরে জার্নালিজম, কন্টেন্ট ক্রিয়েশনস, অ্যান্ড অলসো আছে আমাদের এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন অ্যান্ড সায়েন্স, এইরকম বেস্ট স্কুল আছে, বেস্ট টিচার আছে, তো যারা বেস্ট স্কুল হিসেবেও আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, টিচার যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবে স্পেশালি। তার মানে ব্যাপারটা হচ্ছে যারা শিশুদের নিয়ে কাজ করেন তারা, যে কোনো শিশুদের নিয়ে ভালো কাজ যারা করেন তারা এখানে আবেদন করতে পারবে।
0: নাইস নাইস। আসলে আমার যেটা মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সাইড থেকে কিন্তু আসলে এই এরকম ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে এগুলোর প্রতি আসলে ডেডিকেশন দেওয়া উচিত। কজ দেখা যায় আমরা হয়তো বা একটু সিনিয়র পর্যায়ে আছি, বা আমরা যারা ভার্সিটি লেভেল ক্রস করেছি আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে বা আইডিয়া হচ্ছে আস্তে আস্তে যে আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত বা আমাদের কি করা উচিত, বা ইন ফিউচার আসলে আমাদের ক্যারিয়ার বলতে একটা ব্যাপার আছে বা ক্যারিয়ার সাথে আমাদের একটা কানেক্টিভিটি আছে, বাট স্কুল লেভেল বা কলেজ লেভেলে আসলে কিন্তু এরকম ব্যাপারটা তারা কিন্তু পায় না। যদিও বর্তমান সময় আসলে খুদে বন্ধু বান্ধব যারা আছে বা ছোট বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের থেকে কিন্তু খুবই মানে অর্ডিনারি বলা যায় তারা। যাই হোক, এরকম যে ইভেন্ট গুলো আছে এগুলোকে আসলে সবসময় মোস্ট ওয়েলকাম, আর আমার মনে হয় যে এরকম ইভেন্ট কিন্তু আসলে সবসময় দরকার। সো ছোট বন্ধুর যারা আমাকে শুনছেন, আমি যদি বলি আমি আমার যে এই যে শোটা মিড ডে ফিলস, এই মিড ডে ফিলসে কিন্তু আমার বেশিরভাগ বন্ধু বান্ধব আছেন আন্ডার 18। সো আমার মনে হয় যে মিড ডে ফিলসের যারা এখন শুনছেন আমাকে বা যারা এখন দেখছেন লাইভে, আপনাদের জন্য কিন্তু এরকম এই ইভেন্টগুলো বা এই যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু খুবই দরকারি। সো এই যে আপনাদের ইভেন্টটা, এই ইভেন্টটা কবে হচ্ছে?
2: 18 জুলাই
0: হচ্ছে। আচ্ছা, আমি একটু তাহিদুল ভাইয়ের কাছে চলে যাব। তাহিদুল ভাই, আপনাদের এই যে প্যাটার্নটা বা এই যে ইভেন্টটা, সো এই ইভেন্ট আপনারা কোন প্যাটার্নে আগাচ্ছেন, অর্থাৎ কটি ধাপ আছে এখানে এবং কয়টা ধাপের পরে এই যে 36 জন আছে, 36 জন নমিনি আছে, তারা কিভাবে ফাইনাল পর্যন্ত পৌঁছাবে বা কি কি ধাপ পার করতে হবে?
1: জি ভাই, আমাদের এখানে বেশ কয়েকটা ধাপ আছে। প্রথমে সবাই যে অনলাইনে একটা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের মাধ্যমে তারা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে আমাদের জুরি বোর্ড আছে, জুরি বোর্ড হচ্ছে যাচাই বাছাই করে তাদের ট্যালেন্ট গুলোকে হচ্ছে ভেরিফাই করে, তারপর হচ্ছে 36 জনকে আমরা নমিনি করি, দেন হচ্ছে বা সেখান থেকে আমরা 12 জনকে টপ 12 পত্রিকাটা হতে একজন করে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি।
0: বুঝতে পেরেছি। আসলে ট্যালেন্টের যে ব্যাপারটা, দেখেন খুদে বন্ধু যারা আছেন, ট্যালেন্ট কিন্তু মোটামুটি সবার ভেতরেই থাকে, অ্যান্ড ট্যালেন্ট যে ব্যাপারটা এটা কিন্তু আসলে নেচারালি আসে বাই গড। সো এই ট্যালেন্টটাকে কিন্তু কাজে লাগাতে হবে, এবং ট্যালেন্টটাকে কিন্তু আসলে যে কাজে লাগানোর জন্য যে একটা পারফেক্ট পজিশন দরকার বা পারফেক্ট একটা সিচুয়েশন দরকার, হচ্ছে যে প্ল্যাটফর্ম দরকার, সেটা কিন্তু আসলে আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আর এই যে টুইম্বল আসলে এভাবে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় এটা খুবই ভালো একটা ব্যাপার। আমি যদি মানে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে সিজন ওয়ানটা ছিল এই জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ডের, সেই সিজন ওয়ানটা কবে হয়েছিল? টোটাল মানে কদিন ব্যাপী হচ্ছে বা একদম শুরু হচ্ছে কবে থেকে আর শেষ হচ্ছে কবে?
1: আমাদের প্রোগ্রামটি 1 মাস আগে থেকে আমাদের আমাদের যে রেজিস্ট্রেশন ছিল ফ্রিতে, সবাই 1 মাস আগে থেকে অ্যাপ্লাই করতে ছিল, অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এই যে 12 থেকে আমাদের শেষ হয়েছিল, আমাদের রেজিস্ট্রেশন যে আচ্ছা ছিল সেটা শেষ হয়েছিল, এরপর হচ্ছে আমাদের যাচাই বাছাই কাজগুলো চলতেছে।
0: আচ্ছা, মানে মোটামুটি তাহলে বলা যাচ্ছে আপনাদের এবারের অর্থাৎ সিজন 2 এর যে রেজিস্ট্রেশন প্যানেল সেটা আপাতত ক্লোজ হয়ে গেছে, তাই তো? যাক, আসলে ব্যাপারটা শুনে হয়তো বা একটু খারাপ লাগলো, বাট অবশ্যই সিজন 3 ও চলে আসবে ইনশাআল্লাহ। সিজন 3 তে হয়তো বা এই ট্যালেন্টের যে পার্সন গুলো আছে সেটা কিন্তু হতে পারেন আপনি, হতে পারেন আপনার কোনো বন্ধু বান্ধব, সিনিয়র যারা শুনছেন আমাকে এখন, হতে পারে কিন্তু আপনার খুদের সন্তান। সো অবশ্যই এরকম এই ইনোভেটিভ আইডিয়াগুলোর খোঁজ খবর রাখতে হবে এবং থাকতে হবে কিন্তু টুয়েম্বেলের সাথে। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে যদি আরেকটু জানতে চাই আমি একটু আসিফ ভাইয়ের কাছে চলে যাব। সো আপনাদের এই পরবর্তীতে যেই ট্যালেন্টেড যারা বের হচ্ছে এখান থেকে, অর্থাৎ 12 জনের কথা বললেন যে 36 জন নমিনি থেকে আপনারা হচ্ছে 12 জন শেষমেশ সিলেক্ট করবেন, অর্থাৎ উইনার পজিশনে যাবে বা লাস্ট পজিশনে যাচ্ছে। সো এই বারো জনকে নিয়ে আপনাদের ইন ফিউচার প্ল্যানটা কি?
2: ওকে, প্রতি বছরই আমাদের এরকম আয়োজন হয়। আমরা লাস্ট করলাম জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ, তো এরকম যারা আছে তাদের নিয়ে আমরা একটা কমিউনিটি করি। এদের মধ্যে থেকে যারা ভালো থাকে তাদের নার্চার এবং মেন্টরশিপের মাধ্যমে আমরা তাদেরকে অপরচুনিটি দিই বিভিন্ন ভাবে আমাদের টিমের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ আপনার ট্যালেন্টকে কাজে লাগে, আপনি কিন্তু আমাদের সাথে অফিসিয়াল মেম্বার হয়ে যেতে পারেন আমাদের। এবং একই সাথে যে যে সেগমেন্টটা অনেক ভালো পারে, আমাদের যেহেতু রেডিও এফএম থেকে শুরু করে বা সারা বাংলাদেশে এরকম অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, আমাদের নেটওয়ার্কিং এর থ্রুতে আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে পৌঁছে দিই। অর্থাৎ আপনার মেধাটাকে আমরা পারফেক্টলি নার্চার করে পারফেক্ট জায়গাতে আমরা রিপ্লেস করে দিচ্ছি।
0: বুঝতে পেরেছি। যাই হোক লিসেনার্স, আমরা একটু ফেসবুক লাইভে চলে যাব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে অনেকেই যুক্ত আছেন। লিসেনার্স, ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভের কমেন্ট সেকশন ওপেন করা আছে। যে কেউ চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই জানতে পারবেন। আর আমি যদি বলি, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে কমেন্ট সেকশনে অনেকেই যুক্ত হয়েছেন। প্রথমেই দেখা যাচ্ছে অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর বলেছি। যাই হোক লিসেনার্স, আমরা একটু ফেসবুক লাইভে চলে যাব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে অনেকেই যুক্ত আছেন। লিসেনার্স, ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভের কমেন্ট সেকশন ওপেন করা আছে। যে কেউ চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই জানতে পারবেন। আর আমি যদি বলি, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে কমেন্ট সেকশনে অনেকেই যুক্ত হয়েছেন। প্রথমেই দেখা যাচ্ছে অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর দেখা যাচ্ছে MH হারুন আছেন আমাদের।

0: হাই ভাইয়া আমি স্বপ্না আপনাকে শুনি বাট ফার্স্ট টাইম মেসেজ করলাম থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য এবং আশা করছি অবশ্যই সবসময় যুক্ত থাকবেন মিন্নি হোসেন আছেন হাই হ্যালো লিসেনার্স আশা করছি অবশ্যই আমাদের এই লাইভে শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু একদম বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ইভেন্টের ব্যাপারে এবং এই ইভেন্ট আসলে কিভাবে হচ্ছে বা পরবর্তীতে আপনি যারা চাচ্ছেন এরকম একটা ইভেন্টে যুক্ত হওয়ার জন্য তার জন্য কি করতে হবে আমরা সব বিষয় নিয়ে কিন্তু আমরা খোঁজখবর নিব সব বিষয় নিয়ে আমরা গল্প করব তবে আমার মনে হচ্ছে আমার ওই যেটা বললাম যে ভেতরে আসলে খেলাটা নিয়ে একটু গোজগোজ চলছে আর কি তো আমি আবার একটু খেলায় চলে যাচ্ছি ভাই আজকে যে আর্জেন্টিনার খেলা আজকে বলতে মানে এই যে আমাদের আজকের রাত পার হলেই অর্থাৎ একটা বাজে কিন্তু আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের সাথে তো এই ব্যাপারটাতে আপনাদের কি বলার আছে
1: আমি বলবো আর্জেন্টিনা বরাবরই ভালো খেলে যদিও অনেকেই অনেক কথা বলে তবে এটা মানতে হবে যে আর্জেন্টিনা এজ এ টিম হিসেবে বেশ দারুণ কারণ তাদের আছে অল টাইম গ্রেটেস্ট প্লেয়ার লিওনেল মেসি
0: আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই যেটা বললেন যে অনেকেই বলে যারা বলে তারা কিন্তু নেই এখন তারা এক্সিস্টই করছে না এখন আর ফিফা ফাইনালে
1: না থাকতে বলে যাচ্ছে তো শুনতে হচ্ছে আর এটা মেক শিওর যে এবার ফাইনাল ওয়ার্ল্ড কাপটাও আর্জেন্টিনা নিচ্ছে
0: যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ ভামোস আর্জেন্টিনা আচ্ছা আমি আপনাদের যেই ইভেন্ট আছে আমি সেখানে ঘাটাঘাটি করার সময় একটা বিষয় খেয়াল করেছিলাম যে সেখানে একটা অ্যাওয়ার্ড দেখেছিলাম যে স্পেশাল অ্যাওয়ার্ড স্পেশাল ক্যাটাগরি অ্যাওয়ার্ড তো এখানে কি তাহলে আপনাদের অ্যাওয়ার্ডের মধ্যেও কি কোনো ক্যাটাগরি থাকছে নাকি
1: এটা হচ্ছে এই যে 12টা ক্যাটাগরি এই 12টার বাইরেও আমরা স্পেশাল কিছু ক্যাটাগরি দেব যেমন কিছু মানুষ আছে যারা পেছনো থেকে মানে আড়াল থেকে অনেক ভালো কাজ করে যাচ্ছে
0: আচ্ছা আচ্ছা
1: বাচ্চাদের জন্য হইতে পারে বিভিন্ন ভালো ইনিশিয়েটিভ হইতে পারে প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এবং অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েও আছে যারা আসলে খুবই মানে এক্সট্রাঅর্ডিনারি থাকে না যে আউট অফ দ্য বক্স এরকম কিছু ট্যালেন্ট যারা আছে স্পেশাল ক্যাটাগরিতে আমরা নমিনি দিয়ে তাদেরকে আমরা এবার অ্যাওয়ার্ড দেবো আর কি
0: যাক বুঝতে পেরেছি আসলে এই যে ব্যাপারটা বললেন যে অনেক সময় দেখা যায় ঢাকার বাইরে যেই শিক্ষার্থী বন্ধুরা আছে বা ছোট বন্ধু বান্ধব যারা আছে অনেক সময় হয়তো বা যেই কমিউনিকেশন বা হচ্ছে কমিউনিকেশন গ্যাপটার কারণে হয়তো বা দেখা যায় অনেক সময় তারা পিছিয়ে পড়ে তো আমার মনে হয় যে এটা আসলে একটা প্লাস পয়েন্ট যে এরকম ইভেন্টের মাধ্যমে যারা ট্যালেন্টেড আছে তাদেরকে উঠিয়ে আনা বা তাদেরকে পরবর্তীতে যেই একটা সুযোগ আছে বা ইন ফিউচার তাদের এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে সামনে আগানোর জন্য যে একটা স্কোপ করে দেওয়া এই ব্যাপারটার জন্য আপনারা খুব দুর্দান্ত কাজ করছেন এর জন্য আসলে আমি পার্সোনালি আর যে রিদম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আশা করছি অবশ্যই টুইম্বল পরবর্তীতে এরকম আরও কাজ নিয়ে আসবে আমাদের মাঝে তা আমি একটু তহিদুল ভাইয়ের কাছে চলে যাব ভাই একদম চুপচাপ বসে আছে ভাই আপনি বলেন এই ইভেন্টের ব্যাপারে আপনি আর কি বলতে চাচ্ছেন একটু শুনি আমরা
2: আচ্ছা আমি প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই আমাদের সিজন 3 আসতেছে
0: ও মাই গড
2: এবার যারা অ্যাপ্লাই করতে পারতেছে না আমরা আসলে দুঃখিত আমরা ইনশাআল্লাহ নেক্সট যে আমরা সিজন 3 আসবে সেটার জন্য মোস্ট ওয়েলকাম সবাইকে
0: যাক আসলে আমি তহিদুল ভাই চুপ করেছিল দেখেন হঠাৎ করে কথা বললো এবং কথা বলে কিন্তু লিসেনার্স আপনাদের জন্য একটা বিগ সারপ্রাইজ দিয়ে
1: দিলাম ব্লাস্ট করে দিলাম
0: সো সিজন 3 আসছে এবং আশা করছি অবশ্যই সিজন 3 তে খুদে বন্ধু যারা আছেন তারা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবেন ট্যালেন্ট ব্যাপারটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে আপনার ট্যালেন্ট এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে সেটা হতে পারে ইনডোর গেমসের ক্ষেত্রে হতে পারে সেটা মিউজিকের ক্ষেত্রে হতে পারে সেটা পড়ালেখার ক্ষেত্রে হতে পারে মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে পারে সো অনেকে দেখা যায় যে ট্যালেন্টটাকে কিন্তু কাজে লাগান না বা ট্যালেন্টটাকে কিন্তু খামখেয়ালিভাবে নেওয়া হয় বাট এই ট্যালেন্টটাই কিন্তু আপনার মেইন পাওয়ার আর এই পাওয়ারটাকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে এবং এই পাওয়ারটাকে কিন্তু মানে উপরে তুলে আনতে হবে আর তার জন্যই কিন্তু হচ্ছে যে এরকম যেই ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোর ব্যাপারে কিন্তু হচ্ছে সবসময় খোঁজ খবর রাখতে হবে আচ্ছা আপনাদের এই যে 18 তারিখে যে প্রোগ্রামটা সো এই প্রোগ্রামটার ভেনিউটা কোথায় এই ব্যাপারটা একটু
2: আমাদের প্রোগ্রামের ভেনিউ হচ্ছে জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে কবি সুফিয়া কামাল মিলনায়তন আমাদের প্রোগ্রামটা হবে
0: আচ্ছা আচ্ছা এই প্রোগ্রামটাতে তাহলে আপনারা কি এখানে কোনো গেস্টও তো থাকছে মোস্ট প্রবলি আপনাদের কি জাজ প্যানেলে কেউ থাকছে নাকি
1: হ্যাঁ জাজ প্যানেলও থাকছে
0: আচ্ছা আপনাদের যে জাজ প্যানেল যারা থাকছেন তারা আসলে কিভাবে জাজ করছে এই ট্যালেন্টগুলোকে সেই ব্যাপারটাতে একটু বলেন
1: বেসিক্যালি হচ্ছে আমাদের kidloon.twimble.com এখানে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা হয় তারপর এই অ্যাপ্লাইয়ের সব ডেটাগুলো আমাদের জাজদের কাছে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং তারা সেগুলো বাছাই করছেন
0: আচ্ছা
1: এই 12টা ক্যাটাগরিতে তাদের মানে সাবমিট করা প্রোফাইল তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাদের যত যা কিছু আছে সবকিছু অ্যানালাইজ করে জাজরা এই ফাইনাল ডিসিশন জানাচ্ছে আর কি
0: বুঝতে পেরেছি সো যতটুকু বোঝা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আসলে যেহেতু এটার ইয়েটা শেষ এই রেজিস্ট্রেশনটা শেষ সো এটার এখন অন দ্য ওয়ে মানে প্রোগ্রেশন চলছে ভালো মতোই চলছে
1: একদম পুরো দমে চলছে
0: হ্যাঁ যাক বুঝতে পেরেছি হ্যাঁ
2: সবচেয়ে ইন্টারেস্টিং যে আমার কাছে যে লেগেছে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রিয় চলে আসছে হচ্ছে পঞ্চকোট থেকে
0: আচ্ছা আচ্ছা তাই নাকি ও মাই গড

0: আরো একটা আমি আমি মাঝখান দিয়ে আরেকটু ইন্টারাপ্ট করবো, আমি আবারও যদি মিড ডে ফেজে চলে আসি, আমার মিড ডে ফেজের বেশিরভাগ লিসেনার্স যারা আমাকে এখন রেডিওতে শুনছেন, যারা আমাকে ফেসবুক লাইভে দেখছেন, আমি আপনারা নিজেরাও কিন্তু বলেন যে রিদম আপনার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল কিন্তু ওই সাইড থেকেই, অর্থাৎ রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, নাটোর। আর দেখেন এই তহিদুল ভাই আমি যেটা বললাম যে চুপচাপ থাকছে বাট একটু পর পর এমন এমন কিছু নিউজ দিচ্ছে, সো দেখেন পঞ্চগড়বাসী যারা শুনছেন বা যারা আছেন, পঞ্চগড় থেকে কিন্তু সবচেয়ে বেশি হাইপ দেখা যাচ্ছে এবার এই ইভেন্টে। সো দূরবর্তী এলাকাতে যারা আছেন বা দূরে আছেন, মনে হচ্ছে যে না আমি কি আমার ট্যালেন্টটাকে এখান থেকে হয়তো বা সামনে নিতে পারবো কিনা বা আমি নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারবো কিনা, তাদের জন্যই কিন্তু এরকম সুন্দর ইভেন্ট। সো আমার মনে হয় যে আপনারা যেখানেই আছেন না কেন, যেখান থেকেই শুনছেন না কেন, এই ব্যাপারগুলো তো অবশ্যই কিন্তু আপনারা খোঁজখবর রাখবেন। আমরা চেষ্টা করব যে আমাদের ফেসবুকের আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই দিয়ে দেওয়ার জন্য, এবং টুইম্বলের যে আপনাদের তো অফিসিয়াল পেজ আছে আমি যতটুকু দেখেছিলাম, হ্যাঁ, সো টুইম্বলের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজে কিন্তু অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ব্যাপারটাতে আরো বিস্তারিত জানতে পারবেন এবং হচ্ছে পরবর্তীতে অর্থাৎ সিজন থ্রি কবে আসছে এবং সিজন থ্রিকে কিভাবে কাজে লাগাতে হবে সেই ব্যাপারটাও কিন্তু আপনারা জানতে পারবেন।
1: আমি যদি একটু অ্যানাউন্স দিয়ে দিই, সিজন থ্রি তো আসছে, হচ্ছে সিজন টু শেষ হওয়ার ঠিক যখনই শেষ হয়ে যাচ্ছে তখন থেকে সরে যাচ্ছে সিজন থ্রি, এবং এখানে অ্যাপ্লাই করতে পারবেন talentaward.twimble.com, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
0: যাই হোক, এত জলদি মানে কারণটা কি?
1: কারণটা হচ্ছে আমরা এবার দেখলাম যে অল্প সময়ের মধ্যে আমরা এটা করার পর অনেকে অ্যাপ্লাই করতে পারে না এবং এই অল্প টাইমের ভেতরে প্রসেসিং অ্যান্ড সবকিছু দেখা যাচ্ছে খুব জলদি হয়ে যায়, তো আমরা চাচ্ছি একদম বছরব্যাপী এটার অ্যানাউন্সমেন্ট হবে যাতে বাংলাদেশের কোনায় কোনায় এটা পৌঁছে যায়, সবাই যেন অ্যাপ্লাই করতে পারে।
0: আচ্ছা, আপনারা যে ট্যালেন্টগুলো নিয়ে কাজ করছেন, আমি মানে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটু জানতে চাচ্ছি, আমি সেটা আসিফ ভাই আমাকে বলতে পারেন, তাহিদুল ভাই বলতে পারেন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা কোন ট্যালেন্টটাকে মানে থাকে না যে কোনো একটা ট্যালেন্টকে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন বা মনে হচ্ছে যে না এই ট্যালেন্টটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ইন ফিউচার অবশ্যই আমাদের আরও একটা প্লাস পয়েন্ট হবে বা এখান থেকে একটা ভালো আউটপুট আসবে, এরকম কোনো স্পেসিফিক কোনো চিন্তাভাবনা কি আপনাদের আছে কিনা?
1: হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গা থেকে যদি চিন্তা করি আমরা সেই সকল জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেই যাদেরকে দেখলে মনে হয় যে এই মানুষটাকে একটু সাপোর্ট করলে ও হয়তো বেশ ভালো করতে পারে। আর যদি স্পেসিফিকলি বলেন হচ্ছে কোন ইন্ডাস্ট্রি বা কোন সেগমেন্টটাতে নিয়ে আমরা দেখি, সবচেয়ে বড় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, কারণ পৃথিবী কিন্তু এমন একটা মুহূর্তে চলে যাচ্ছে চারদিকে প্লাস্টিক এবং হচ্ছে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো সোসাইটি নিয়ে যারা কাজ করে স্পেশালি আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা কাজ করতেছেন, সামাজিক উন্নয়নে যারা কাজ করতেছেন, যে ভালো কোনো ইনিশিয়েটিভ, ভালো কোনো কাজ করে যাচ্ছেন, পরিবেশকে সুরক্ষা করতে এমন কোনো ইনিশিয়েটিভ থাকলে তাদেরকেও আমরা প্রাধান্য দিচ্ছি যাতে আমরা মানে পৃথিবী থেকে চলে গেলেও পৃথিবী আরও অনেক দিন সুস্থ থাকে, এই ধরনের পৃথিবীকে সুস্থ রাখতে যারা ইনিশিয়েটিভ নেয় তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।
0: নাইস মোটিভ। আর আমার যেটা মনে হয় এই যে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যতটুকু খারাপ সিচুয়েশনে আছি বর্তমানে, আমি যদি ক্লাইমেটের দিক দিয়ে বলি বা এনভায়রনমেন্টের দিক দিয়ে বলি, আসলে সবটার জন্যই কিন্তু দায়ী আমরাই। সো আমার মনে হয় যে এই যে খুদে বন্ধু যারা আছেন আপনাদের ভেতরেই কিন্তু ট্যালেন্ট লুকিয়ে আছে, আপনাদের ভেতরেই কিন্তু ইনোভেটিভ আইডিয়াগুলো লুকিয়ে আছে, সো এগুলোকে যখন আপনারা সামনে নিয়ে আসবেন বা যখন এগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন তখন কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর দেশ পাবো, আমরা সুন্দর একটা ক্লাইমেট পাবো, সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো, সুন্দর একটা সোসাইটি পাবো। সো এখানে আসলে মেইন পাওয়ারই কিন্তু হচ্ছে ছোট বন্ধু আপনারা, সো আপনাদেরকেই আসলে আপনারাই আমাদের এই দেশের ফিউচার, আপনাদের দিকেই কিন্তু আমরা তাকিয়ে আছি, যেটা সত্যি কথা বলতে আমরা তো অলরেডি আমাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো বা দুই দিন পরে চলে যাবো এই দুনিয়া ছেড়ে। যাই হোক, আসলে দুষ্টামি করছিলাম, যেটা বলছিলাম যে না হ্যাঁ আপনাদেরকে অবশ্যই দরকার, সো এরকম যেই ব্যাপারগুলো আছে এখানে আসবেন এবং হচ্ছে এসে কিন্তু আপনাদের যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে কিন্তু আপনার সামনে তুলে ধরবেন সেই আশায় রাখছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি যদি বলি আসলে আমাদের সময়টা খুবই কম ছিল তহিদুল ভাই, আসিফ ভাই, অ্যান্ড আমরা যতটুকু পেরেছি আসলে এই ব্যাপারটাতে, এই যে জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন টু এই ব্যাপারটাতে আমরা জানার চেষ্টা করেছি, তো আজকের মতো হয়তো বা আমাকে বিদায় জানাতে হবে, তবে আমি এখন এই মুহূর্তে একটু জানতে চাবো যে আপনারা কি এই ব্যাপারটাতে আর কিছু বলতে চান কিনা বা আপনাদের কোনো মোটিভ বা কোনো ভিশন কি আছে কিনা।
1: হ্যাঁ, আমি শেষে আজ করতে চাই এটুকুই যে আমরা বাংলাদেশি প্রথম কোনো অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম বলতে পারেন যারা কিনা বাচ্চাদের জন্য স্পেসিফিকলি ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে যাচ্ছে, যেটা হচ্ছে tumble.com এ পাবেন, বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা স্পেসিফিকলি বাচ্চাদের জন্য ডিজাইন করা হচ্ছে, কারণ বাচ্চারা প্রচুর পরিমাণে এখন ইন্টারনেট অ্যাডিকশন, উই ক্যানট থিঙ্ক আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট টেকনোলজি অর মোবাইল ফোন, যদিও মোবাইল ফোন ইউজ করতেছে, মোবাইল ফোনের ভালোটা তারা শিখে।
0: হ্যাঁ, ভালো দিকটা অবশ্যই দেখতে হবে। আমরা জানি যে বর্তমানে দেখা যায়, আমি যদি আমার ফ্যামিলির কথাও বলি বা বিভিন্ন ফ্যামিলিতে, বা আপনি যে কোনো বাইরে কোথাও ঘুরতে যাবেন, খেতে যাবেন, দেখবেন যে একটা ছোট বেবি, তাকে ফোন না দিলে সে খেতেই
1: চায় না।
0: হ্যাঁ, সে মানে কোনোভাবে খাবে না, সে খেতে যাচ্ছে না, তাকে কার্টুন ছেড়ে দিতে হবে। সো ইউজ করুক, আসলে প্রযুক্তি যে ব্যাপারটা, প্রযুক্তিটা আমাদের জন্যই, প্রযুক্তিটা করা হয়েছে মূলত আসলে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য, বাট প্রযুক্তিটাকে খারাপভাবে কিন্তু ইউজ করা যাবে না, প্রযুক্তিটাকে ইউজ করতে হবে পজিটিভ দিক দিয়ে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি উন্নতি করতে পারবেন সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আমি তো তাহিদুল ভাইয়ের কাছে আসবো, তবে একটু ফেসবুক লাইভ থেকে একটু ঘুরে আসি, দেখি আর কে কে আছে আমার সাথে। দেখা যাচ্ছে স্বপ্না ইসলাম, খাদিজা আছেন, ভাইয়া আপনাকে ফার্স্ট টাইম দেখলাম, আপনার মুভটা অনেক, ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শিরিন আক্তার আছেন, দেখা যাচ্ছে আমিও আছি। মিন্নি হোসেন লিখেছেন, আমার ছয় বছরের ছেলে সবসময় আপনার প্রোগ্রামগুলো শুনে এবং দেখে। দেখেন, ছয় বছরের ছেলে, সে সব প্রোগ্রাম শুনে, যা খুশি হলাম। বাট আমার মনে হয় যে আপনার ছয় বছরের ছেলেকেও কিন্তু এরকম ইনোভেটিভ যে ইভেন্টগুলো আছে, ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, এই উদ্যোগগুলো আছে, এসব দিকে কিন্তু অবশ্যই আগাতে হবে। সো যারা আছেন, যারা এতক্ষণ শুনছিলেন আমাকে, অবশ্যই আশা করছি যে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করবেন। ইন্টারনেট যে ব্যাপারটা আছে, ইন্টারনেট ব্যাপারটাকে পজিটিভভাবে ইউজ করবেন, পজিটিভলি ইউজ করবেন, পজিটিভ সাইডগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। এই টুইম্বলের মতো যেই গ্রেট ইভেন্ট ম্যানেজমেন্টগুলো আছে, সেগুলোর ব্যাপারে কিন্তু অবশ্যই আপনারা খোঁজখবর রাখবেন। এবং এই যেটা বললো ভাইয়া যে সিজন থ্রি চলে আসছে, সো 18 জুলাই তাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরপরই কিন্তু সিজন থ্রি চলে আসছে। সো সিজন থ্রি এর জন্য কিন্তু আপনারা মেন্টালি একটা প্রিপারেশন নিতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তাহিদুল ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, আশা করছি শেষ মুহূর্তে যদি আমাদের উদ্দেশ্যে বা ঢাকা এফএম 90.4 এর লিসেনারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি।
2: আমরা বেসিক্যালি শিশুদের জন্য কাজ করে যাচ্ছি, শিশুদের সেফ এন্টারটেনমেন্ট যে বিষয়টা, যেটি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা বর্তমানে বিভিন্ন অশ্লীলতার মধ্যে আমাদের শিশুরা যে ভালো যে ইয়াগুলো পাচ্ছে না, তো আমরা চেষ্টা করতেছি টুইম্বলের পক্ষ থেকে শিশুদের জন্য যেন আমরা একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারি। আমরা বাই যেটা বললো, আমরা আসলে থাকবো না, আমরা বেশি থাকবো না, আমরা যেটা করতেছি আমরা নেক্সট জেনারেশনের জন্য আমরা ভালো কিছু করে যেতে চাই, সেই সাথে সবাই আমাদের সাথে থাকবেন। আর টুইম্বল যে কোনো ভালো কাজে সবসময় আপনাদের সাথে থাকবে।
1: নিরাপদে থাকুক সকল শিশু।
0: যাই হোক, অনেক অনেক ধন্যবাদ লিসেনার্স যারা মিড ডে ফিল্ডের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত ছিলেন আমাদের ফেসবুক লাইভে, অনেক অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো, হয়তো বা বিদায় জানাতে হচ্ছে। আমি শেষ মুহূর্তে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ জানাবো তাহিদুল ভাইয়াকে, অনেক অনেক ধন্যবাদ জানাবো আসিফ ভাইয়াকে, যে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের মাঝে আসার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর একটা আড্ডা উপহার দেওয়ার জন্য। তো যাই হোক লিসেনার্স, আমরা যেহেতু বিশ্বকাপ চলছে, আমরা বিশ্বকাপ নিয়েও কিন্তু কথা বলছিলাম, আমরা এখন বিশ্বকাপের একটা গান শুনতে শুনতে কিন্তু বিদায় নিব। আর ভাইয়া, যেটা বলছিলেন যে তাহলে আজকে আর্জেন্টিনাই জিতছে, তাই তো?
1: দুই শূন্য গোলে
0: নাকি আর্জেন্টিনা জিতে যাচ্ছে। যাই হোক, ফাইনালে দেখা হচ্ছে তাহলে স্পেনের সাথে। তো এখানেই বিদায় নিচ্ছি আমরা। আমরা বিদায় মুহূর্তে কিন্তু চলে এসেছি, আর যেটা বলছিলাম যে আর যারা যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত ছিলেন, শুনছিলেন ঢাকা এফএম 90.4। আমি রিদম কিন্তু দুপুর 2টা থেকে হাজির ছিলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে, এবং এসেই বলেছিলাম যে আপনাদের জন্য সুন্দর একটা আইডিয়া আছে, সুন্দর একটা আড্ডা আছে, সুন্দর একটা গল্প আছে। সো কথা কিন্তু রেখেছি, আমি সুন্দর আড্ডা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম এবং সুন্দর একটা আড্ডা কিন্তু আমরা দিয়েছি। আশা করছি অবশ্যই আপনারা আড্ডাটা এনজয় করেছেন এবং যে ইনোভেটিভ আইডিয়া ব্যাপারগুলোতে আমরা আসলে কথা বলছিলাম, এই ইনোভেটিভ আইডিয়াগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের মধ্যে নিয়ে নেওয়ার জন্য এবং হচ্ছে এই ব্যাপারটাকে, এই ব্যাপারগুলোতে আপনাকে আরেকটু বেশি কি বলবো, এটাকে প্রস্তুত করার জন্য যেই ব্যাপারটা আছে সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে বিদায় নিতে গিয়েও বিদায় নিতে পারছিলাম না। যেটা বলছিলাম যে গান শুনতে শুনতে বিদায় নিব আমরা, এখন আমরা কোন গানে যাওয়া যাবে? আমরা ওয়েভিন ফ্ল্যাগে চলে যাই নাকি? খুব সুন্দর একটা গান, এবং এই গানটা আসলে বিশ্বকাপ মানেই, আগে যেটা মনে হতো আর কি, যে বিশ্বকাপ মানেই কিন্তু ওয়েভিন ফ্ল্যাগ এই গানটা আর কি। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিড ডে ফিল্ড নিয়ে। আমি রিদম কিন্তু আছি একদম বিকেল 5টা পর্যন্ত আপনাদের সাথে, আরো কিছু বিষয় নিয়ে আমরা গল্প করবো, আরো কিছু বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। মেসেজে কিন্তু অনেকেই যুক্ত আছেন, অনেকে কিন্তু আমাকে মেসেজ করছেন, ইভেন আমার পোস্টেও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু লিসেনার্স আমার সাথে অনেকেই যুক্ত আছে। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আপনাদের সাথে বেশ কিছু মজার বিষয় নিয়ে গল্প করা এখন পর্যন্ত বাকি আছে। সো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি অবশ্যই আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। সো লিসেনার্স, এত কথা না বাড়ি এখন আমরা সোজা গানে চলে যাচ্ছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Chaka FM 90.4.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, কিছুক্ষণ আগে কিন্তু খুব সুন্দর একটা লাইভ নিয়ে আমরা আপনাদের মাঝখানে উপস্থিত ছিলাম। আশা করছি অবশ্যই লাইভটা সবাই এনজয় করেছেন এবং আমরা যে ইভেন্টের ব্যাপারে কথা বলছিলাম, যে ইভেন্টের ব্যাপারে গল্প করছিলাম, আশা করছি অবশ্যই সেই ইভেন্টের ব্যাপারটা আপনারা জানতে পেরেছেন এবং আশা করছি এই ব্যাপারটাতে আপনারা আরও বিস্তারিত ঘাটাঘাটি করবেন এবং অবশ্যই কিন্তু ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো যাই হোক, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি আজকে। আসলে ওভাবে আমরা কিন্তু পুরো সময়জুড়ে আড্ডা দিতে পারি, যেহেতু আমাদের একটা লাইভ ছিল। তবে পুরো লাইভ জুড়ে যারা যুক্ত ছিলেন বা সেই শুরু থেকে যারা যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি। আমি এখন একটু মেসেজে চলে যাব, দেখে আসি কে কে যুক্ত আছে এখন আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে আছে মুত্তারিনা ইসলাম সুমনা, কিন্তু আছে দেখা যাচ্ছে আমার সাথে রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য মুত্তারিনা ইসলাম সুমনা। হাই রিদম ভাইয়া, আমি তোমাকে অনেক আগে থেকে শুনি কিন্তু SMS করিনি, বাট আমি ভয়েজের ক্রাশ খেয়েছি। আমি রংপুর থেকে আশুরা। আচ্ছা আশুরা, বেশ সুন্দর নাম। তারপর দেখা যাচ্ছে জিনিয়া আছে আমার সাথে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। আচ্ছা, মানে ঘুরে ফিরে আমাকে চান, ব্যাপারটা সেটাই তো, তাই তো? কেমন আছেন ভাইয়া? আমি সবসময় বাটন ফোনে শুনি তাই মেসেজ দিতে পারি না। ইটস ওকে, আশা করছি অবশ্যই সবসময় শুনবেন, সবসময় যুক্ত থাকবেন। রংপুর থেকে ইভা আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমার সাথে কিন্তু মাম্পি যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। এই যে অ্যাটিটিউড বয়, সবাই আপনার কনসে একটা গান শোনার জন্য রিকোয়েস্ট করে কিন্তু আপনি তা শোনান না। এখন যদি কেউ বলে আপনাকে ডান্স করতে করে দেখাতে, ওইটা কিভাবে দেখাবেন? ডান্স দেখার জন্য আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, সেখানে গেলেই রিদমের নাচ দেখতে পারবেন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে তোমাকে আর কখনো মেসেজ করব না রিদম ভাই, তোমার সাথে আরি সানিম। সানিম রাগ করে বসে আছে আমার সাথে আরেকদিকে। বুঝতে হবে তো যে আমরা কিন্তু আজকে একটা লাইভ নিয়েছিলাম এবং হচ্ছে আমরা গেস্টদের নিয়ে হয়তোবা আড্ডা দিচ্ছিলাম, যার কারণে হয়তোবা মেসেজটা পড়া হয়নি। তবে যে এখন ফিরে এসেছি, আরও এক ঘন্টা আছি আপনাদের সাথে, অর্থাৎ 5টা পর্যন্ত আছি, প্র্যাকটিক্যাল করছি আর তোমাকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ দুইটা একসাথে করার জন্য। জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কেউ একজন আছেন, মিম আছেন রংপুর থেকে, আসিফ ভাইয়া অ্যান্ড তাহিদুল ভাইয়াকে ওয়েলকাম। হ্যাঁ, তারা চলে গিয়েছে অলরেডি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর কিন্তু সঞ্জিদা চলে এসেছে। আচ্ছা সঞ্জিদা, নাইস একটা কোয়েশ্চেন নিয়ে আজকেও আসছে, দেখা যাক কি কোয়েশ্চেন করছে। যদি একদিনের জন্য আরজে রিদম সঞ্জিদা হয়ে যায় অ্যান্ড সঞ্জিদা আরজে রিদম হয়ে যায়, তবে সঞ্জিদা আরজে কে কোন কোয়েশ্চেন করবে? নাইস নাইস। আমি তখন সরি, সঞ্জিদা আরজেকে কোন কোয়েশ্চেন করবে? আচ্ছা, তা আমি তো তাহলে সঞ্জিদা হয়ে গেলাম আর আরজে হচ্ছে সঞ্জিদা। ও হো, খুবই ডিফিকাল্ট। আচ্ছা যাই হোক, আমি তখন কোয়েশ্চেন করব যে আরজে, আপনি আরজে হলেন কিসের জন্য? আপনি এত এত পজিশন রাখতে বা এত এত ধরেন কর্মস্থল রাখতে, এই আরজে পেশেন্টে কেন বেছে নিলেন এবং আরজে কেন হলেন? আর এই আরজে হওয়ার পর আপনার এই এটা নিয়ে আসলে প্ল্যানটা কি বা আপনার ইন ফিউচার প্ল্যান কি, এই ব্যাপারটা হয়তো বা জানতে চেতাম আর কি। সঞ্জিদা, যেমন একটা গানে চলে যায় লিসেনার্স, সাদা সাদা কালা কালা, আফরান মৃদু মৃদা শিবলুর করা গান। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: Hello, জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম আবারও চলে এলো আপনাদের মাঝে। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দুপুর দুইটা থেকে কিন্তু হাজির ছিলাম মিড ডে ফিল্ড নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় প্রায় মাঝামাঝি অবস্থায় কিন্তু চলে এসেছি। যে কোনো সময় হয়তো আমাকে বিদায় জানাতে হবে আজকের মতো, তবে কোনো সমস্যা নেই। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেছেন, যারা রিদমকে পাননি বা রিদমের সাথে আড্ডা দিতে পারেননি, এই উইকের কোনো ট্রেন্ডি নিউজ মিস হয়ে গেল বা কোনো মজার ঘটনা আপনি জানতে পারেননি, শুনতে পারেননি, কোনো সমস্যা নেই। আগামীকাল কিন্তু চলে আসবো আবারও বিকালবেলা। আগামীকাল দুপুর দুইটা বাজে আসছি না, আগামীকাল থাকবো হচ্ছে আমি বিকাল 5টা বাজে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে পবিত্র বৃহস্পতিবার কিন্তু রিদম উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যায় এবং বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু থাকে। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই আগামীকাল সবাই যুক্ত হয়ে যাবেন। যাই হোক, অনেকেই যুক্ত আছেন আজকে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তোমা সিলেটের থেকে তোমা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। হ্যালো রাইসুল আলম রিদম, হাই তোমা। আচ্ছা যাই হোক বন্ধুরা, গতকালকে রাতের খেলাটা কে কে দেখেছেন? দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু ছিল। আমি যদি বলি ফ্রান্স আর স্পেনের যে খেলাটা ছিল, আসলে ফ্রান্সের যে পারফরমেন্স ছিল, ফ্রান্সের পারফরমেন্সে হয়তোবা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড, কজ আসলে মানে ফ্রান্সের থেকে এরকমটা মনে হয় না কেউ আশা করেছিল বা এরকমটা কেউ আশা করার কথা, এটাই স্বাভাবিক যে এরকমটা কেউ আশা করবে না। বাট স্পেন আসলে যেটা খেলেছে, বা স্পেনের যে পারফরমেন্স ছিল, বা স্পেনের যেই ফরমেশন ছিল, বা স্পেনের যেই আসলে ট্যাকটিক্সটা ছিল, আমার মনে হয় এটা আসলে বেস্ট। আমি আমি আমি যদি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বা আমি যদি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই ফিফা 2026-এ গতকালকের ম্যাচটা সবথেকে বেশি, অর্থাৎ গতকালকে না অর্থাৎ এই যে রাতের ম্যাচটা, আমি সবথেকে বেশি এনজয় করেছি। ফ্রান্স আর স্পেনের এই ম্যাচটা দুর্দান্ত ছিল। স্পেন আসলে যতটুকু চেষ্টা করেছে আমি যদি বলি, এবং ইয়ামাল যে আসলে প্রতিবার যে চেষ্টা করছিল বারবার বলটাকে নিয়ে ছুটে যাওয়ার জন্য এবং গোল করার জন্য, আসলে এই এত অ্যাগ্রেসিভ খেলা বা ফ্রান্সের সাথে আমার মনে হয় না মানে এরকমটা হয়তো বা কেউ আশাও করেনি, তবে আনফর্চুনেটলি এরকমটা একটা খেলা কিন্তু হয়েছে। অ্যান্ড স্পেন কিন্তু তাদের যেই বেস্ট পারফরমেন্স আছে সেটা দিয়ে কিন্তু ফাইনালে অবস্থান করে নিয়েছে, নিজেকে ফাইনালে জায়গা করে নিয়েছে। এবং আশা করছি অবশ্যই আর্জেন্টিনার সাথে হয়তো বা খেলাটা পড়বে, কজ আর্জেন্টিনা আজকে ইংল্যান্ডের সাথে জিতে যাবে ইনশাল্লাহ। সেই অবশ্যই সেই হোপ তো আছে আমার ভেতরে, যদিও একটু ভয় লাগছে, দেখা যাক কি হয়। যাই হোক, অনেকেই যুক্ত আছে, চলেন দেখে আসি কে কে আছে আমার সাথে। মোটামুটি আজকে অনেকেই যুক্ত হয়েছেন, কিন্তু হয়তো বা আমার ওই আড্ডার জন্য অনেকের সাথে গল্প করতে পারিনি বা অনেকের সাথে আড্ডা দেওয়া হয়নি আজকে। প্রথমেই দেখতে পাচ্ছি কে আছে আমার সাথে। আমার সাথে সিফাত কিন্তু যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে নওশিন, তারপর আমার সাথে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে কে আছেন আমার সাথে, সামারা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, তারপর আমার সাথে দেখা যাচ্ছে যুক্ত আছেন, হাই রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিলেট থেকে তানজিলা আছে আমার সাথে দেখা যাচ্ছে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে তানজিলা থাকে, সিলেট থেকে তানজিলা থাকে, বেশ মিষ্টি ভাইয়া। জানো, সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি মা না থাকলে জীবনটাও অন্ধকার। সিলেট থেকে হালিমা, হ্যাঁ মায়ের উপরে আসলে কিছু হয় না, মা হচ্ছে আমাদের মেইন প্রাণ বা মেইন শক্তি। আরিয়ান আছে দেখা যাচ্ছে আমাদের সাথে, ছোট্ট বন্ধু আরিয়ান। তারপর দেখা যাচ্ছে রিহান আছে সিলেট থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। যাই হোক, আমরা আরও একটা গানে চলে যাবো, আমি খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এখন আমরা জলের গানের বকুল ফুল গানটা শুনবো। সো এত কথা না বলে গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছিলেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি দুপুর দুইটা থেকেই কিন্তু হাজির ছিলাম মিড ডে ফিলস নিয়ে এবং দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আজকের অনুষ্ঠানের। আজকের মতো হয়তো আমাকে বিদায় জানাতে হচ্ছে। যারা আমাকে আমার সাথে যুক্ত ছিলেন, আমাকে মেসেজ করেছেন, আমি আসলে সবার মেসেজ আজকে পড়তে পারলাম না বা সবার সাথে আমরা ওভাবে গল্প করতে পারলাম না, বাট অবশ্যই আগামীকাল চলে আসবো। আগামীকাল বিকাল 5টা বাজে কিন্তু হাজির হয়ে যাবো উইকেন্ড বাজ নিয়ে। সো আশা করছি উইকেন্ড বাজে সবাই চলে আসবেন, তাহলে কিন্তু আমরা জমি একটা আড্ডা দিতে পারবো। আমি যদি শেষ মুহূর্তে বলি, আমার সাথে কিন্তু যুক্ত ছিলেন অবসান ভাই, দেখা যাচ্ছে। তারপর অবসান ভাই একটা কথা লিখেছেন, আর্জেন্টিনা আজও জিতবে ইনশাল্লাহ। হ্যাঁ, সেই আশাই রাখছি এখন পর্যন্ত, দেখা যাক। রিদম ভাই, তোমার গলার কি অবস্থা? গলায় আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে। তারপর দেখা যাচ্ছে নিশি আছে আমার সাথে, তারপর আমার সাথে কিন্তু শেষ পর্যন্ত শ্রীতা যুক্ত আছে, ইভা আছে আমার সাথে, দেখা যাচ্ছে রাফিয়া আছে, মিজানুর রহমান ফারুক আছেন হারাগাছ থেকে, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু নদী আছে, আমার সাথে আছেন আখি রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন রংপুর থেকে কেউ একজন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত ছিলেন, যারা আমাকে লিখেছেন, যাদের মেসেজ পড়তে পারিনি। আশা করছি যে ব্যাপারটা নিয়ে রাগারাগি করবেন না বা অভিমান করবেন না। আগামীকাল ইনশাল্লাহ সবার সাথে প্রমিস করছি জমিয়ে গল্প করবো, জমিয়ে আড্ডা দিব আগামীকাল। সো যারা আজকে আমাকে পেলেন না বা যাদের সাথে আজকে আমরা আড্ডা দিতে পারিনি, আশা করছি অবশ্যই আগামীকাল বিকাল 5টা বাজে ঢাকা FM 90.4 টিউন করে ফেলবেন। সো বিদায় মুহূর্তে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে না চাইতেও। এখন আমরা যে গানটা শুনতে বিদায় নেব সেটা হচ্ছে মোহিনীর ঘোড়াগুলির করা একটা গান, আবার বছর 20 পরে অ্যালবামের, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। বেশ সুন্দর একটা গান এই গানটা। আসলে আমি যদি বলি, এই গানটা শুনলেই খুব ভালো লাগে এবং এই গানের লিরিক্সগুলো বা এই গানের কথাগুলো আসলে খুব সুন্দর, আর এই গানটাও কিন্তু আমার পছন্দের গানের তালিকার মধ্যে কিন্তু একটা। তো যাই হোক, এই গানটা শুনতেই বিদায় জানাচ্ছি। আশা করছি অবশ্যই আগামীকাল ইনশাআল্লাহ সবাই চলে আসবেন মিড ডে উইকেন্ড বাজে। বিকাল 5টা থেকে থাকবো সন্ধ্যা 8টা পর্যন্ত। সো এখন বিদায় জানাই সবাইকে, সোজা গানে চলে যাচ্ছি, আবারও আগামীকাল চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 এবং সিফাত হাজির হয়ে গেছি আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য। রোদ বৃষ্টি সবকিছু মিলিয়ে যে দিনটা, সেই দিনটাই আজকে, মানে বুধবার, এবং সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 একই সময়ে। কালকে অবশ্যই আপনি পেয়ে যাবেন উইকেন্ড বাজ, যেখানে রিদম আপনার সঙ্গে থাকবে। তো যাই হোক, সিফাত যেহেতু এসে পড়েই ইচ্ছে, তো একটু কথাবার্তা তো মানে অবশ্যই বলার জন্যই আসছে, এবং সাথে চমৎকার কিছু গান আছে সেগুলো প্লে করার জন্য। গতকালকের ম্যাচ কালকে কারা কারা দেখলেন তো? গতকালকে বলেছিলাম যে একটা ঘটন কিন্তু ঘটে যেতে পারে, যে কোনো ঘটনা, এবং সেটাই কিন্তু ঘটল। ফ্রান্স একটা গোলও করতে পারল না, এবং স্পেন কিন্তু তাদের মানে স্পেন এই বড় দলগুলার এই হচ্ছে একটা ব্যাপার যে তারা কখন কোন ফর্মে খেলবে এবং কিভাবে খেলবে এটা আসলে কেউ বলতে পারে না, যেখানে ফ্রান্সও কিন্তু পরাস্ত। এবং আমরা ফ্রান্সের উপরে বেশি ভরসা রেখেছিলাম এই কারণে, কারণটা হচ্ছে ফ্রান্স খুব ডমিনেট ফুটবল খেলে, পাওয়ার ফুটবল খেলে, এই কারণে আমরা মনে করেছিলাম তাদের শক্তির সামনে কিছু না, কিন্তু শক্তির উপরে কিন্তু বুদ্ধি থাকে, এবং সেটা কালকে কিন্তু প্রমাণ হলো, মানে আজকে আর কি রাতে একটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সেটা, স্পেনের অসাধারণ খেলার মাধ্যমে। এবং পেড্রোর যে গোলটা ছিল অসাধারণ ছিল, চমৎকার একটা গোল ছিল। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে কথাবার্তা হবে আজকে আটটা পর্যন্ত আপনার সঙ্গে আছি। যে যে বন্ধুরা আছেন আমাকে লিখতে পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএস করতে পারেন 01841904904 এই নম্বরটিতে। চাইলে ফেসবুকে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন, আমাদের ফেসবুকে কিন্তু অনেকগুলো রিলস ছাড়া হয়েছে, সেখানেও আপনি কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন, সেই রিলসটা সম্পর্কিত বা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারেন, সমস্যা নাই। এখানে হবিগঞ্জ থেকে আমাদের আচ্ছা অবসান আমাদের বন্ধু যুক্ত হয়েছেন হবিগঞ্জ থেকে, তিনি ঢাকায় আসছেন। ওকে, আসেন, ওয়েলকাম। আর্জেন্টিনা আজও জিতবে ইনশাল্লাহ, আমরা তো তাই আশা করি, দেখা যাক। হেরে গেলেও কোনো সমস্যা নেই, প্রথম থেকেই বলছি, 2022 শেষেও বলেছি, আর এখন যেটা হচ্ছে কথা, যদি এই পর্যন্ত এসেছে এবং যদি জিততে পারে ওয়েল অ্যান্ড গুড, সবাই তো পছন্দ করবেই, আর হেরে গেলেও আসলে খুব বেশি খারাপ লাগার মতো আসলে কিছু নাই আমার মনে হয়। এখানে আরও যারা আছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকাল, শুভ বিকাল অমৃত বোস, কী অবস্থা আপনার? আচ্ছা আছি পুরোটা সময় জুড়ে। আমাদের তহিদুল বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের তহিদুল আপনি কেমন আছেন জানাবেন। আর এদিকে আমাদের নুসাইভা জয়েন করেছে, নুসাইভা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি নুসাইভা ভাইয়া, আজকে অনেক কথা বলবো, গুড আফটারনুন। ওকে, কথা বলেন, যত খুশি বলতে থাকেন, আজকে হোয়াটসঅ্যাপেই আপনি আছেন, আশা করি অ্যাক্টিভও থাকবেন। তবে এই মুহূর্তে আমি একটা গানে চলে যেতে চাই, যে গানটা প্লে করবো আপনার জন্য প্রথমেই, সেটা হচ্ছে নাকাশা জিজের ছোট স্টোরি। যদি এটা একটা সাউথের সিনেমা, বিজয় থালাপাথির মাস্টার সিনেমার গান, এবং মাস্টার সিনেমাটা কে কে দেখেছেন আমি জানি না, অসাধারণ একটা মুভি, আপনি অবশ্যই দেখতেই পারেন। আচ্ছা আমরা গানটা শুনি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: attention, baby.
1: Light Point 4 FM.
2: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গুরুর গান শুনছিলাম, লিখতে পারি না গানটা, আমার খুব পছন্দের একটি গান এবং এই গানটা পছন্দ করেন এমন মানুষ পাওয়াটাও একটু টাফ, ম্যাক্সিমাম মানুষই পছন্দ করবে এবং গানের কথাগুলো সুর অসাধারণ এবং গুরুকে নিয়ে আসলে কি বলবো, তিনি সবসময় জোস। এবং যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে এই লিখতে পারি না কোনো গান আছে তুমি ছাড়া কথা, কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সেই এই এই গানটার সাথে আপনি যদি মিলান রকস্টার মুভির যে কাহিনিটা সেখানেও কিন্তু রণবীর কাপুর মানে প্রথমে অনেক চায় তিনি রকস্টার হতে রকস্টার হতে, কিন্তু কোনোভাবেই তিনি আসলে এই ব্যাপারটা আনতে পারছিলেন না। পরবর্তীতে তার একজন মেন্টর তিনি আসলে তাকে বলেন যে তোমার জীবনে আসলে কষ্ট পেতে হবে, না হলে তুমি আসলে রকস্টার হতে পারবে না। তারপর সে মানে না চাইতো প্রেমের অভিনয় এবং কষ্ট পাওয়ার অভিনয় করে কিন্তু আলটিমেটলি আসে না, যখন তিনি প্রেমটা করেন কষ্টটা পান তারপরে তিনি রকস্টার হয়ে যান। সো ব্যাপার আছে এই জায়গার মধ্যে, সৃষ্টিশীল কোনো কিছু করার আগে করার ভিতরে একটা ভালোবাসা থাকতে হয়। এখন বিষয়টা এরকম না যে না আপনাকে কষ্ট পেতেই হবে, আপনাকে ছ্যাক খেতেই হবে, বিষয়টা এমন না, তবে ভালোবাসা না থাকলে আপনি আসলে ক্রিয়েটিভ কোনো কিছুর ভিতরে খুব মানে কঠিন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কিছু নাও থাকে, কেউ নাও থাকে, আপনার কল্পনার একটা জগৎ থাকতে হবে যেটাতে আপনি আসলে বসবাস করেন, যেটা রাজত্ব আপনার কাছে এবং সেই রাজত্ব থেকে আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেন, হতে পারে সেটা কবিতা, হতে পারে সেটা গান, যে কোনো কিছু হতে পারে। এনিওয়ে, জিম্বাবুয়ে এবং বাংলাদেশের খেলা চলছে, টি-20 ফার্স্ট টি-20 এবং ব্রেক চলছে, ইনিংস ব্রেক। জিম্বাবুয়ে 20 ওভার নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 170 রান করেছে 6টি উইকেট হারিয়ে, এটা মোটামুটি টি-20 হিসেবে বিশাল বড় রানের পাহাড়। তো এই পাহাড় আসলে টপকাতে পারে কিনা বাংলাদেশ সেটা হচ্ছে বিষয়, যদি কোনো প্লেয়ার টিকে যায়, ব্যাটার টিকে যায় তাহলে হয়তো বা সম্ভব, হয়তো প্রথম দিকে যদি মানে প্লেয়াররা যদি ধরে ফেলতে পারে ম্যাচটাকে তাহলেই মোটামুটি সম্ভব, আদারওয়াইজ এইটা মানে ক্রস করাটা প্রথম থেকে খুব স্লোলি খেললে তো কিন্তু আটকে যাবে। যাই হোক, তারা খেলুক তাদের মতো, আমি আড্ডা দিই আমার মতো, আমি আছি ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু সিফাত এবং যেটা হচ্ছে কথা আপনি শুনছেন ঢাকা মেট্রো 9040-র আড্ডা এবং যুক্ত হয়েও গেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে আছেন আমাদের বন্ধু আসসালামু আলাইকুম, সঙ্গে আছি বেশ কিছু বলার নেই, বেশি কিছু বলার নাই, তোমাকে শুনে খারাপ মনটা একটু ভালো করে নেই, রায়হান সৈয়দপুর। থ্যাংক ইউ, আমারও চেষ্টা থাকবে আপনার মনটা যেন ভালো হয়, আপনার মন গতদিনও খারাপ ছিল তো মনটা সবসময় ভালো রাখার চেষ্টা করুন। আমি জানি না আসলে কী কারণে আপনার মনটা খারাপ, আমি সবসময় ভালো রাখার চেষ্টা করেন বলি এটা ট্রু, কিন্তু তার মানে এই না যে না মন খারাপ হতেই পারবে না কখনো, বা মন খারাপ হওয়ার মতো কিছু ঘটেই না কখনো, মন খারাপ হওয়ার মতো অনেক কিছু ঘটে। আমার মূল কথাটা থাকে হচ্ছে আপনার মন যদি খারাপ হয় সেটাকে ভালো করার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন, আদারওয়াইজ দেখা গেছে যে এই মন খারাপ আস্তে আস্তে অভিমান, অভিযোগ, ঘৃণা, তারপরে একটা সময় আর কোনো কিছুই ভালো লাগবে না, মন আপনাকে নিয়ন্ত্রণ করবে, সবাই আপনাকে বুঝাবে কিন্তু আপনি আপনার মতো করেই চলবেন, তখন আবার জিনিসটা অন্যরকম হয়ে যাবে। সো শুভকামনা রায়হান, আপনার যেই সমস্যায় আছে আমি তো জানি না, যেই সমস্যায় আছে সেই সমস্যা যেন দ্রুত ঠিক হয়ে যায় সেটার জন্য দোয়া রইল। আর এদিকে যারা SMS করেছেন আমাকে, আমি SMS পড়ছি, আস্তে আস্তে পড়ার চেষ্টা করছি, দেখা যাক কতগুলো শেষ করতে পারি, কতদিনও বেশ কিছু মেসেজ কিন্তু মিস হয়ে গিয়েছিল সময়ের কারণে। আচ্ছা, রংপুর থেকে নিঝুম আমাদেরকে লিখেছেন, তুমি যাকে ভালোবাসো সে তো ঘটি ভরা জল, তোমাকে যে ভালোবাসে সে তো অথই সাগর। ওহো হো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি নিঝুম, সুন্দর কথা লিখেছেন। আসলে তারা এত এত কথা লিখে গেছেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম এবং যত মহৎ ব্যক্তিরা আছেন, এখন আপনি যত গান দেখবেন, যত কবিতা দেখবেন, যত কিছু দেখবেন, দেখবেন যে তারাও লিখে গেছে এগুলো, মানে আর কিছু নাই আর কি, ওইখান থেকেই মোটামুটি একটু একটু মিলে যাবেই। আচ্ছা সিবাদ ভাই, হয়তো তোমার মনে হবে কি করে হয় চোখে দেখতে পারি না, বাস্তবে এটার জন্য মন খারাপ হয়। আর কি ঠিয়াতে দেখি রংপুর থেকে সানিম, বুঝি নেই এটা, তোমার মনে হবে কি করে হয় চোখে দিতে পারি না, আচ্ছা চোখে দেখতে পারেন না, আপনি কি চোখে দেখতে পারেন না, এরকম কিছু কি মানে

স্পেলিং মিস্টেক আছে তো সানিম, এই জন্য আসলে আমার বুঝতে সমস্যা হচ্ছে, আর একটু সম্ভব হলে বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাকে চিনতে পেরেছেন, আমি তানজিলা ফ্রম নারায়ণগঞ্জ। ও তানজিলা, মোটামুটি মনে আছে, আমি সব সময় থাকি আপনার প্রত্যেকটা শোতে, আপনার একটা নাম দেই কিউটের ডিব্বা। আচ্ছা, এই নাম শুনলে মনে করবেন আমি আছি, বুঝছেন, কিউটের ডিব্বা। ওকে, কিন্তু কিউটের ডিব্বা তো মানে আরেকজন বলে, ঠিক আছে, যাই হোক, কিউটের ডিব্বা বলতে আমি আসলে ওই যে ই বুঝেছিলাম, ওই যে এরকম কিন্তু কোম্পানি আছে, প্রোডাক্টই আছে, ওই যে এরকম ডিব্বার মতো আর কি। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার এই ভালোবাসার জন্য। আচ্ছা, ইউসুফ শিকদার বিক্রমপুর থেকে, ভাইয়া কেমন আছেন? আজ কিন্তু ভালো কি বাংলাদেশের টি টোয়েন্টি খেলা হচ্ছে। জি, আমি অনেকগুলো আপডেট দিয়েছি, আপনি শুনেছেন মনে হয়। হাই ভাইয়া, আমি সবসময় তোমায় শুনি, আজকে প্রথম SMS করলাম সিলেট থেকে সুমাইয়া সাফা। সুমাইয়া সাফা নামে তো আমাদের বন্ধুরা লিখে। আচ্ছা, আপনি কি নতুন সুমাইয়া সাফা? আচ্ছা, আরও আছেন ভাইয়া লিওনা রংপুর থেকে, শুনলাম দেখবেন তো অনেকবার শুনেছি লিওনা। সো আসলে কথা দিয়ে যারা কথা না রাখে না, তাদের পরবর্তীতে আবার তারা যে কথা দিয়ে কথা রাখবে সেটা আমি বিশ্বাস করি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আসমি সিলেট থেকে আছেন, জানি না ভাইয়া, এত বড় হয়েছি বাট আব্বু চায় না আমরা মোবাইল ইউজ করি, বাট আব্বুর মোবাইলে FB তোমাদের পেজ ফলো করে রাখছি, হা হা প্রায় আমি দেখি রিয়াক্ট দিই। এটা আপনি কালকেও লিখেছিলেন আসমি, এবং কালকে এটার উত্তরও আমি দিয়েছিলাম যে আপনারা এখন বড় হয়েছেন, আপনারা বাবার সাথে কথা বলতে পারেন, যে কেন আসলে আপনাকে ফোন দেওয়া হচ্ছে না বা আপনাদের দেওয়া হচ্ছে না, মোটামুটি আলাপ করতে পারেন এটা নিয়ে, ঠিক আছে? আপনারা তো বড় হয়েছেন তাই না, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলুন এবং বিষয়গুলো নিয়ে আলাপ করুন, নিশ্চয়ই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। ওই যে কেন যে দিচ্ছে না, কেন যে দিচ্ছে না, এটার উত্তরটা আপনি পেয়ে যাবেন, এবং আপনি কেন যে চান সেটার উত্তরটাও তিনি পেয়ে যাবেন। আচ্ছা, এই যে মিস্টার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমাদের জান্নাত লিখেছেন শিলং থেকে। আচ্ছা, জিসা ও রাফি ভাইয়া, জুটিটা অনেক সুন্দর, জিসা ও রাফি। আচ্ছা জানো ভাইয়া, ছেলেদের বাসায় বউ আবার বেবি, কিন্তু বাইরে এমন ভাব থাকে যেন সিঙ্গেল, কি জানি আমি এটা তো সবসময় সব জায়গায় দেখিনি, আবার ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবাহিত ইত্যাদি, এটা আবার গলা মানে মাইক দিয়ে বলার মতো আসলে কোনো কিছু আমি দেখি না। সো যে যেটা যেটা যে জায়গায় প্রয়োজন পড়বে, যেমন আপনি পাসপোর্ট করতে গেছেন, যেমন আপনার কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেখানে আপনি লিখেন, কিন্তু আপনি শুধু শুধু কেন মানে চিৎকার করে করে বলবেন যে আমি ম্যারিড, আমি আমার বাচ্চা আছে, এটা সেটা কেন বলবেন? এটা মানে রিজন থাকতে হবে তো একটা। অথবা আপনি বললেন যে আমি আজকে খেলার ভিতরে, ধরেন আপনি ছাদের উপরে খেলেছেন, 10টা গোল দিয়েছেন, কেন আপনি শুধু শুধু বাইরে এসে এটা বলবেন না, ছাদের উপরে রয়েছি, 10টা গোল দিয়েছে, এটা বন্ধু বান্ধবকে বলা যেতে পারে, কিন্তু সব জায়গায় তো আপনি এটা বলবেন না তাই না? সো যে জায়গায় যেটা প্রাসঙ্গিক সেই জায়গায় সেটা বলতে হবে। এটা কে এসে গেছে আমাদের বন্ধু? আই এম ব্যাক, আই গেই, আমি এসে গেছি, নিজু এর মানে আপনি ছিলেন না মাঝখানে, হুদাই আপনার কথা বললাম। হ্যাঁ, আর যাই হোক, ধন্যবাদ আপনাকে নিজু, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আরেকটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে অট সিগনেচারের গান আমার দেহ খান। চমৎকার এই গানটি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা মেট্রো 9040।

এই ঘন্টার শেষের দিকে আমরা, চলছে খেলা এদিকে, আর ওদিকে তো আবার রাতের জন্য ওয়েট করতে হবে। রাতের যেই একটা বাজে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা আছে, এই খেলাটা কিন্তু শুধুমাত্র আসলে ফুটবলের খেলা খেলাই না, এখানে কিন্তু অনেক ধরনের কিছু যুক্ত আছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ব্যাপারে। সো রাজনৈতিক ব্যাপার আছে, আরও বিভিন্ন দুই দেশের আরও বিভিন্ন ব্যাপার আছে। সো আজকের খেলাটা আরও মানে খুব হাইপপূর্ণ একটি ম্যাচ। টিকিট নিয়ে বলছিলাম যে টিকিটও কিন্তু আকাশ চুম্বি দাম সেখানে এই ম্যাচ ঘিরে। আর এদিকে যদি আমাদের দেশীয় আমাদের ক্রিকেটের কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশের সংগ্রহ 4 ওভারের খেলা শেষে 30 রান, 2টি উইকেট হারিয়েছে তারা, এবং বাংলাদেশকে জিততে হলে 96 বলে 141 রান করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যদি উইকেট হাতে থাকে এবং বাংলাদেশি ব্যাটাররা যদি সেটা এখন খুব মানে ফাস্ট খেলে, তাহলে হয়তো বা এটা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো আসলে মাঝপথে খেয়ে হারিয়ে ফেলি প্রায় সময়, সো এটা একটা ভয় আমাদের কিন্তু অবশ্যই আছে। আর এদিকে যে যে বন্ধুরা লিখেছেন, আমাদের রিমা যুক্ত হয়ে গেছেন সিলেট থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রিমা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সিলেটের কী অবস্থা বলেন তো, বৃষ্টি রোদ না কি আছে? যদিও এখন সন্ধ্যা, এখন আবার কিসের রোদ থাকবে, তারপর একটা ওয়েদারটা কেমন আর কি, ঠান্ডা না গরম? আচ্ছা, সালেহ লিখেছেন, ভাই আমার একটা বাস্তব মজার কথা বলি, যেহেতু আমি মাইকিং করি, যেদিন আমি ফ্রি থাকি ওই দিন কাজ আসে না, আর যেদিন আমার পছন্দের খাবার রান্না হয় বা পছন্দের খাবার খাওয়ার টাইম হয় ঠিক তখনই মাইকিংয়ের ডাক আসে। তাহলে এখান থেকে প্রতিদিন আপনি ই করবেন, পছন্দের খাবার রান্না করবেন, তাহলে প্রতিদিন মাইকের ডাক পাবেন, ঠিক আছে, কাজ বেড়ে যাবে। আচ্ছা, বিদেশের ফুটবল খেলা দেখলেই হবে না, বাংলার খেলা দেখতে হবে, তা না হলে সে বলবো, আচ্ছা না থাকা না থাক খেলা দেখছি, তবে সিফুদা থেকে শোনা বাদ দিব না, শুনছি ক্রিকেটে বাংলা দেখি জিতবে ইনশাল্লাহ। আর সিফু দাদা, সোমবারে হাসিফ দাদার শো আমার খুব ভালো লাগে, আমি এই শোটা কখনো মিস করি না। বাহ, চমৎকার আফরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই হাসিফকে পেলে আমি বলে দিব, খুবই ভদ্র ছেলে হাসিফ, এবং ওর সাথে আসলে অনেক আড্ডা হয় আমার যখনই ও আসে। ইভেন শুধু ওর সাথে না, আমরা আসলে ঢাকা এফ এম এর আমার মনে হয় সবার সঙ্গে আমার অনেক আড্ডা হয়, এটা আমার ডিপার্টমেন্টে হোক বা অন্য ডিপার্টমেন্টে হোক, কারণ আমরা একটা ফ্যামিলি, এই যে আপনিও আছেন সেই ফ্যামিলিতে। বর্তমানে সিলেট এত সুন্দর আবহাওয়া, যেমন সারাদিন রোদ ছিল, 5টার পর থেকে আকাশ কালো, হালকা বাতাস, সব মিলে অন্যরকম ভালো লাগছে। সাথে আছি ঢাকা এফ এম এর আহা আমাদের তমাসি না এটা, হ্যাঁ তমা ফ্রম সি, তোমার উপলব্ধির যে ব্যাপারটা এবং সেটা যে প্রকাশ করার ব্যাপারটা সেটা খুবই সুন্দর হয়, থ্যাংক ইউ। আজকে অবশ্য আরেকটা দিবস, বিশ্ব যুব দক্ষতা দিবস আজকে, এবং মাসটাও হচ্ছে আমাদের সেই সেই 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেই মাস, এই জুলাই, এই সেই জুলাই, যেই জুলাই আমাদেরকে আসলে মনে করে দিয়েছিল আমরা কতটা সাহসী, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কি করতে পারি, এবং ছাত্র জনতার যেই মানে সুন্দর একটি মিলন ছিল এবং তারা যত সুন্দর করে এই ব্যাপারটাকে করেছে, আমরা অনেককে হারিয়েছি, তাদের প্রতি আসলে অনেক অনেক শ্রদ্ধা সম্মান, এবং আমাদের আসলে এই ইতিহাসগুলো মনে রাখতে হবে, যেন আমাদের কোনো উপরে কোনো আসলে কেউ দায় চাপাতে না পারে, আমরা যেন আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যেন আমরা পাই, সমতার যে অধিকার সেটা যেন আমরা পাই, আবারও শ্রদ্ধা ও সম্মান। আছেন আমাদের সঙ্গে জানভি, আচ্ছা জানভি লিখেছেন, জয়েন হয়ে গেলাম, সিলেট থেকে থাকবো শেষ পর্যন্ত ভাইয়া, সরি এতদিন তোমাকে শুনেছি কিন্তু টাকা না থাকা এস এম এস করতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, যে এখন টাকা আসলো, তার মানে বড় লোক হয়ে গেছেন এখন, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, কিউটেড ডিপা, তুমি এমনভাবে বললা যে তানজিলা জানো তুমি আমাকে কত চেনো, আসলে আমি তোমায় শুনি কিন্তু মেসেজ দিই না, তবু কিভাবে মনে আছে আমার কথা? ও তানজিলা, তাহলে এইটা হচ্ছে আপনি আরেক তানজিলা, কারণ আমাদের এখানে প্রায় কয়েকটা তানজিলা আছে যারা নিয়মিত আমাদেরকে লিখেন, আমি ওইটাই মনে করেছিলাম, তবে আজকে আপনাকে অ্যাড করে নিলাম, সমস্যা নেই। আচ্ছা চোখে দেখি না আমি, আচ্ছা বাস্তবে চোখে দেখি না আমি, আচ্ছা সানিম, আমাদের সানিম চোখে দেখে না তাই কষ্ট পাইছি বোধহয়, এই কষ্টটা আসলে হয়তো বা আমাদের বোঝার ক্ষমতা নাই সানিম, তবে আপনি যে খুবই সাহসী একজন মানুষ এবং খুবই উদ্যমী একজন মানুষ সেটা আসলে বোঝা যায়। দেখেন আপনি চোখে দেখেন না, তারপরেও আপনার মনের কথাগুলো কিন্তু আপনি প্রকাশ করছেন। আরও অনেক বন্ধুরা আছেন যারা চোখে দেখেন, কানে শুনেন, নাক দিয়ে নিঃশ্বাস নেন, ছাড়েন, কিন্তু তারা কিন্তু লিখতে পারে না, কিন্তু আপনি কিন্তু পারেন, কারণ আপনার হয়তো বা একটা ইন্দ্রিয় নেই, কাজ করছে না, কিন্তু আপনার জন্য কিন্তু সৃষ্টিকর্তা আরও ইন্দ্রিয় ওপেন করে দিয়েছে, যেটা হয় যেই ক্ষমতা হয়তো বা আমাদেরও নেই। সো ওইটা নিয়ে কখনো মন খারাপ করবেন না, আপনার চোখ নেই, আপনি আপনার এই দক্ষতা, চোখ ছাড়াও আপনি যত সুন্দর করে সব কিছু মেনটেন করেন সেটার জন্য অনেক অনেক দোয়া রইল সানিম, যেন আপনি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আরও ভালো রাখে এবং আপনার যত কষ্ট আছে দুঃখ আছে সেগুলো যেন তিনি নিয়ে যান এবং আপনাকে যেন সুখী করেন, সেটা হচ্ছে আমার দোয়া।
আবার গানে যাব, অনেকগুলো এসএমএস রয়ে গেছে সেগুলো পড়বো, আস্তে আস্তে পড়বো, আরো একটা ঘন্টা তো আছে। যে গানটা শুনবো সেটা হচ্ছে রাজকুমার বাই রোদেলা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

শেষ ঘন্টা শুরু হয়ে গেল, তবে অবশ্যই আরো একটি ঘন্টা আছে। যে যে বন্ধুরা রাস্তায় আছেন, বাসায় ফিরছেন এখন, তারা অবশ্যই নিজের কথাবার্তাগুলো লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে। আজকের ম্যাচে কে জিততে পারে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? দুইটা দলই যথেষ্ট স্ট্রং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে চারটা দলই সেমিফাইনালিস্টই ছিল, হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সবার ঘরেই ওয়ার্ল্ড কাপ আছে, তো এই জন্য খেলাগুলোও কিন্তু জমে উঠছে। কালকেরটা দেখে অনেক মজা পেয়েছি, এবং আজকেরটা কী হয় এটা জানি না, লেটস সি, যেটাই হবে ভালোই হবে। অবশ্যই সে তার যোগ্যতা দিয়েই উঠবে, যেই উঠবে, এবং ফাইনালটাও জমবে। তবে একটা জিনিস খারাপ লাগে, খারাপ লাগে কোনটা, সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে আমরা ফুটবলে বুঁদ ছিলাম, ফুটবলে মুগ্ধ হচ্ছিলাম, সেই ফুটবলটা এখন শেষ হয়ে যাচ্ছে। তো তখন খুব মিস করি আসলে ফুটবলকে। আবার ক্লাব যখন শুরু হয়ে যাবে বা ক্লাবে যখন ক্লাব ফুটবলগুলো যখন দেখা হবে, তখন আবার আরেকটু মজা আসবে। তবে ন্যাশনাল টিমগুলোর খেলা এবং ওয়ার্ল্ড কাপের এই খেলা, এটা আমি আমার জন্মের পর থেকেই আসলে দেখে আসছি যে এই এই উন্মাদনাটা থাকে। যদিও ওই দলগুলো যদি থাকতো, যেমন ব্রাজিল, তারপরে পর্তুগাল, এই দলগুলো যদি থাকতো হয়তো বা আরও বেশি পরিমাণ জমজমাট হতো, বাট নাই, তারপরও জমজমাট কম না, কারণ তাদের বেশ কিছু সাপোর্টার কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় আছে, তারা বাঁচিয়ে রেখেছে তর্কের মাধ্যমে, বিভিন্ন বয়ানের মাধ্যমে। সো এই মজাটাই শেষ হয়ে যাবে 20 তারিখ, হয়তো বা খুব সর্বোচ্চ 22 তারিখ, 20 তারিখ খেলা হবে, তারপরে দুদিন একটু কথাবার্তা হবে, তারপর সব শেষ। সো আমার যদি পার্সোনাল কোনো মানে কোনো এখতিয়ার থাকতো, তাহলে আমি আসলে রিকোয়েস্ট করতাম যে অ্যাটলিস্ট 2 বছর পরপর যেন হয় ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এখানে রিমা লিখেছে হচ্ছে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আজকের আবহাওয়া খুবই সুন্দর ছিল, সকাল থেকে আকাশে অনেক রোদ ছিল এবং বিকালের দিকে একটু একটু বৃষ্টি হয়েছে। বাহ, জোস। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজ কি বান্ধবীর সাথে শুনছি আপনি যখন SMS পড়লেন, কি যে ভালো লাগে। আচ্ছা, বান্ধবীর সাথে আছেন? না, বান্ধবীর নাম তো বলেন নাই আমাদের। নুসাইফা বান্ধবীর নাম কি? বান্ধবীর নামটাও বলতেন, তাহলে বান্ধবীর নামও বলে দিতাম, এবং আপনারা খুশি হয়েছেন শুনে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে, দেখি কোন বন্ধুরা আছেন আমাদের সঙ্গে SMS। আজকে অনেক বন্ধুরা আছেন, তবে আমি আমার SMS এর বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা চাই, ইফ পসিবল, তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে চলে আসবেন। এখানে আছে আমাদের সঙ্গে, ভাইয়া নাস্তা করেছো? আমি ফারজানা। আচ্ছা ফারজানা, আমি নাস্তা তো, ওটা কি নাস্তা বলে, নাস্তা লাঞ্চের মাঝামাঝি কিছু একটা করেছি আর কি। অ্যান্ড যেটা হচ্ছে কথা, আমি আসলে রিকোয়েস্টে গান প্লে করতে পারি না বন্ধু, যদি প্লে লিস্টে থাকে তাহলে প্লে হবে। আচ্ছা, ভালো ছিলাম শিশুকে, ফারুক আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে। শারমিন আক্তার মুবারিকা আমাদেরকে কি লিখেছে, গাছের ফল, লতা পাতা, জবা ফুলের শুভেচ্ছা, সিফাত ভাইয়া সুন্দর করে বলার জন্য দিলাম তোমায় শুভেচ্ছা। ও ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে, আচ্ছা ভাইয়া বলেন তো কোন জিনিস দেখতে একই রকম বাট টেস্ট অন্যরকম, এটা কোন ধরনের, এটা কি দাদা দেখতে একই রকম? ই হতে পারে, আপনি যদি ধরেন এক আঙ্গুলের ভিতরে চকলেট নিলেন, আরেক আঙ্গুলের ভিতরে ধরেন চকলেট বা মধু লাগালেন, আরেক আঙ্গুলের ভিতরে আপনি কিছুই রাখলেন না, তো দুইটা আঙ্গুল দেখতে একই রকম লাগবে, খাওয়ার সময় মধুরটা মধুর মতো লাগবে, আর যেটাতে মধু নেই ওইটাতে কোনো কিছুই ফিল হবে না, সিম্পল। আচ্ছা ভাইয়া, তোমার কণ্ঠ এত সুন্দর কেন, তাই নাকি? না না, আপনার মন সুন্দর, আমার কণ্ঠ তো কণ্ঠর মতোই। কি খাও তুমি? এই তার ডাল ভাত চা, এগুলোই তো খাই। তাসনিম আহমেদ রংপুর থেকে, তাসনিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আসলে ভয়েসের কোনো কিছুই না, সকল প্রশংসার মালিক সৃষ্টিকর্তা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনটা অনেক সুন্দর, যে সৃষ্টিকর্তা আমার ভয়েস দিয়েছেন সেই সৃষ্টিকর্তা আপনার মনটাও দিয়েছেন, সো তার সৃষ্টি আসলে সবসময় সুন্দর। আচ্ছা, কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সিফাত ভাই, শুনছি রংপুর থেকে, নাম SMS সাহেব নাকি আপনি? ওয়াও, নাইস নেম। আচ্ছা পরি আছেন রংপুর থেকে, ভাইয়া কেমন আছো? প্রস্তুত তো রাত একটার জন্য? ইয়াস, একদম প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত, দেখা যাক কি হয় আজকে। আচ্ছা ভাই কেমন আছেন? পরীক্ষার জন্য আসতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইফতেখার হবিগঞ্জ থেকে, ইফতেখার পরীক্ষাটা শেষ হোক তারপর আসেন ঠিকঠাক মতো, ঠিক আছে? এখানে আছে আমাদের সঙ্গে, না কিউটের দিবা, আমি তোমাকে সবসময় শুনি, যদি আরও তানজিলা নামে কেউ থাকতো তাহলে আমি শুনতাম। এটা আপনি শুনেন নাই বন্ধু, আমি শুধু শুধু কেন না থাকলেও কেন বলবো যে না তানজিলা নাই আমাদের এখানে, আপনি বাকি বন্ধুদের সঙ্গে যদি যোগাযোগ হয় জিজ্ঞেস করতে পারেন, কেউ থাকতো তাহলে আমি শুনতাম। আমার জানা মতে একটা তানজিলা আছে, সে চট্টগ্রাম থেকে মাঝে মাঝে মেসেজ দেয়, আর আমি তো রেগুলার, তাহলে তার আছেই তো, আপনি তো জানেন কি করে মিলাবো, আমি তো একাই। ও আচ্ছা, মিলাবে, আমি তো একাই, তাহলে একটা নামের, একটা নামে কিছুটা পরিবর্তন আনতে হবে। দেখেন আপনার আরো আরো কোনো নিকনেম আছে কি যেটাতে আমি চিনতে পারি আর কি, সরাসরি আপনি নাম লিখলে অবশ্যই আমি এমনি চিনবো, তো আপনি সেটা ব্যবহার করবেন, সমস্যা নাই তো, এত সুন্দর নাম কেন ব্যবহার করবেন না।
আচ্ছা যাই হোক, এখন আরেকটা গানে যাব, সেটা হচ্ছে আহমেদ রাজীবের শ্রেয়, তবে শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: তবে যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4
0: সারা দেশে
4: সবার সাথে।